শ্রীকৃষ্ণ এক এবং অদ্বিতীয়। নারদ তাঙ্কু কিন্তু প্রত্যেক পত্নীক ভবনরে অলগা অলগা রূপে দেখিলে। কেউঠি কেউ পত্নীক সহিত পশা খেলুচন্তি, আউ কেউঠি পত্নী সহিত হাস্য বিনোদ করুচন্তি, কেউঠি সন্তানকু গেল্লা করুচন্তি তো কেউঠি ধর্ম কি অর্থ সংগ্রহ কামরে লাগিচন্তি। নারদঙ্ক বিস্ময় এবং কৌতূহলর সীমা রহিলা নাহি। সে যোগমায়া বৈভব দেখি মুগ্ধ হই এবে লীলাগান করিবাকু বিদায় ঘেনিছন্তি।

আজ প্রাত্যহ সূচনার শুণন্ত আকাশবাণী সম্বলপুর কেন্দ্রের আবশ্যক থাকা কিষান উপভাষার কার্যক্রম উপস্থাপন আগ্রহী যুবক যুবতী দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। এইপাই যোগ্যতা হল কিষান সাহিত্য ও সংস্কৃতি সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান থাকা আবশ্যক। কিষান উপভাষার পরিষ্কার ভাবে শুদ্ধ উচ্চারণ করে পুবে। প্রার্থী বা প্রার্থীক শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা তদূর্থ হয়ে আবশ্যক। প্রার্থী বা প্রার্থী কণ্ঠস্বর বেতার উপযোগী হয়ে প্রার্থী বা প্রার্থী বয়স জুন মাস 16 তারিখ 2026 সুদ্ধা 20 বর্ষর 50 বর্ষ মধ্যে হয়ে আবশ্যক। কম্পুটর সম্পর্কিত ব্যবহারিক জ্ঞান রক্ষিবে। সম্বলপুর মহানগর নিগম অঞ্চলের সীমা ভিতরে বসবাস করুবে। আগ্রহী প্রার্থী বা প্রার্থী সাদা কাগজের নিজের নাম, ঠিকা, শিক্ষাগত যোগ্যতা, বয়স, জাতি, ফোন নম্বর, মোবাইল নম্বর এবং আধার নম্বর আদি বিবরণী ইমেল আইডি sambalpur.co@gmail.com রে আবেদন করে পারিবে তথা ডাক যোগে পঠাই পারিবে। আবেদন পত্র সহিত গোটিয়ে পাসপোর্ট সাইজর রঙ্গিন ফটো সংযুক্ত করে বয়স তথা শিক্ষাগত যোগ্যতার প্রমাণ পাই উপযুক্ত প্রমাণপত্র ফটোকপি সংযুক্ত করিবে। নির্ধারিত ফি বাবদকু প্রার্থী বা প্রার্থী 225 টাকা এবং শতকড়া 18% জিএসটি সহ মোট 266 টাকা এনইএফটি বা অনলাইন যোগে প্রসার ভারতী অ্যাকাউন্ট নম্বর 1086170525 আউথরে শুনে রাখুন 1086170525 আইএফএফসি কোড SBIN00000059 রে জমা করিবে। আবেদন পত্রের ট্রানজাকশন নম্বর এবং তারিখ দর্শাইবে। ডিমান্ড ড্রাফ্ট নগদ কিংবা অন্য কোণী আকারের ফি গ্রহণীয় নুহে। আবেদন করিবার ঠিকানাটি মনে রাখতো। ঠিকানাটি হল কার্যক্রম মুখ্য আকাশবাণী কচেরি রোড সম্বলপুর। পিনকোডটি হল 768001। ঠিকানাটি পুনিথরে লিখে রাখতো। কার্যক্রম মুখ্য আকাশবাণী কচেরি রোড সম্বলপুর। পিনকোড হল 768001। আবেদন করিবার শেষ তারিখ 15 জুলাই 2024। মনে রাখিবে এহা সম্পূর্ণ সাময়িক কার্য, স্থায়ী নিযুক্তি নুহে। লিখিত পরীক্ষা, কণ্ঠ পরীক্ষা এবং সাক্ষাৎকারে কৃতকার্য হয়ে প্রার্থী বা প্রার্থীকে আকাশবাণীর আবশ্যকতা অনুযায়ী কার্যক্রম উপস্থাপনার সুযোগ দিয়াযিব। এ সম্পর্কে সবিশেষ বিবরণী জাণিবা পাই আম কেন্দ্রর টেলিফোন নম্বর 0663241096 যোগাযোগ করিপারিবে।

তাহলে শ্রোতা বন্ধু মনে রাখন্তু, প্রার্থী বা প্রার্থীঙ্କ বয়স জুন মাস 16 তারিখ 2026 সুদ্ধা 20 বর্ষ রু 50 বর্ষ মধ্যে হইতিবা আবশ্যক। তৎসহিত প্রার্থী বা প্রার্থিনী সম্বলপুর মহানগর নিগম অঞ্চলর সীমা ভিতরে বসবাস করুথিবা আবশ্যক। সবিশেষ বিবরণী আমার ইমেল আইডি sambalpur.co@gmail.com কু আবেদন করন্তু। সূচনাটি এতিকরে শেষ হেলা। শুনিলে প্রাতঃ সূচনা আকাশবাণী সম্বলপুর প্রচার করুছু সাপ্তাহিক কার্যক্রম সম্বলবাণী। উপস্থাপনা বিরূপাক্ষ প্রধান, প্রযোজনা সন্তোষ পিং, তথ্য সংগ্রহ তথা সম্পাদনা সুবেন্দ্র কুমার সাহু।

0: स्टेट भुवनेश्वर के खेली जाती ओडिशा राइफल एसोसिएशन के जिनके कि क्वालिफाई करते आउ फर्दर हमर ईस्ट जोन जेंटा ईस्ट जोन चैंपियनशिप हबा सेंके हम क्वालिफाई करछु सेंके जाके खेलबार छै आके बेले जेहेतु हमें प्री नेशनल लागि क्वालिफाई करिछु तो प्री नेशनल खेली जिमु एंड आशा रहा बाकी नेशनल भी मतलब सेथे क्वालिफाई करके नेशनल खेली पार
1: जून मासर 27 तारीख दिन थिला जातीय एमएसएमई दिवस एई परिप्रेक्षीरे जिला शिल्प केन्द्र झारसुगुड़ा पक्षरु उद्यमी ओडिशा एमएसएमई 2026 जिला स्तरीय प्रदर्शनी एमसीएल ऑडिटोरियम ठारे अनुष्ठित होइतिला। कार्यक्रमकु झारसुगुड़ा विधायक टंकधर त्रिपाठी मुख्य अतिथि भाबे जोगदेई उद्घाटन करिथिले। जिल्लापाल कुणाल मोतीराम चौहान एथिरे सभापतित्व करिथिले। एथिरे सांसद प्रतिनिधि श्लोक सरना, जिला क्षुद्र शिल्प संघर सभापति विकास सुल्तानिया एवं जिला शिल्प केन्द्रर साधारण परिचालक अरिंदम प्रधान उपस्थित थिले। कार्यक्रमरे सूक्ष्म क्षुद्र ओ मध्यम उद्योग बृहत शिल्प स्वयं सहायक गोष्ठी एवं हस्तशिल्पर विभिन्न प्रदर्शनी स्टल आयोजन करा जायथिला। कार्यक्रमकु नै झारसुगुड़ा विधायक टंकधर त्रिपाठी गणमाध्यमकु तांकर प्रतिक्रिया दे कहिथिले
2: আজি ন্যাশনাল এমএসএমই ডে এবং ওড়িশার বিকাশ ধারা ওড়িশা সারা যে কার্যক্রম সেথিরে বিভিন্ন বর্গ পাখকু লোক মানকর পাখকু সরকার পর পৌঁছিবার উদ্যম এবং সরকার গত 12 বর্ষরে কেন্দ্র সরকার এবং 2 বর্ষরে রাজ্য সরকার যাহা করিছন্তি তার বিষয়ে এবং বিভিন্ন যোজনা বিষয়ে লোককে অবগত করিবার ক্রমরে আজি এমএসএমই ডে ঝারসুগুড়া ঠাইতে পালন হয়েছে। অনেক যুব উদ্যোগী এবং উদ্যোগী হওয়ার ইচ্ছা করুথা অনেক যুবক যুবতী বন্ধু মানে এটি যোগদান করছেন এবং নিশ্চিত ভাবে ঝারসুগুড়া এমএসএমই রে গোটে ওড়িশার হব হওয়া যোগ্য জায়গা তেমন এটি এমএসএমই র যথেষ্ট আবশ্যকতা রয়েছে এবং যুব উদ্যোগ মানুষ উৎসাহিত করার মধ্যে রয়েছে। আমি নিশ্চিত ভাবে মোট বিশ্বাস আছে যে নরেন্দ্র মোদী সরকার বিভিন্ন যোজনা এবং রাজ্য সরকার মোহন চরণ মাঝীঙ্কর নেতৃত্বে চাল সরকার বিভিন্ন যোজনা যেটা এমএসএমই কু
1: মুসলমান সম্প্রদায়ের ত্যাগ এবং বলিদানর পর্ব হচ্ছে মহরম। এই পর্ব চলিত বর্ষ সম্বলপুরে পারম্পরিক উৎসাহ উদ্দীপনা সহ পালন করা যাইতিলা। জুন মাসের 27 তারিখ দিন শহরের তাজিয়া শোভাযাত্রার আয়োজন করা যাই শহর পরিক্রমা করিতিলা। মোদিপড়া, বড়বজার, মতিঝরম, সুনাপালি, ভূতাপড়া, কুম্ভারপড়া, দলেইপড়া এবং পেনশনপড়ার তাজিয়া শোভাযাত্রা বাহারিতিলা।

এসা বন্দুক ধরি দিনে গলি খেদা করি জুড়ে ঠেসা বন্দুক ধরি পড়েটে জন্তু মারিথিবু বলতো শুক্রু নাই বাবা আরে বাঘ পলাউছে গুলি কুদাউছে বাঘর পছে পছে গুলি কুদাউছে বাঘ শেষে মতে মাল্লা গুরু মোহর নাম শুক্রু তাকে কি এ হন্দা।

কার্যক্রমের পরবর্তী গীত কথাচিত্র অ্যানিমাল, শিল্পী এবং সঙ্গীত বিশাল মিশ্র, গীত রচনা রাজশেখর।

ইয়া জেনের গীতটা শুনুন কথাচিত্র অভিমন্যুর। গীতটাকে গাইছেন সুনীতি চৌহান, গীতটাকে লিখেছেন বিজয় মল্ল, আর সঙ্গীতে সাজিয়েছেন প্রেমানন্দ।

কার্যক্রম আর শেষগীতটা শুনুন, গাইছেন দিলজিৎ দোসান, পরম্পরা টান্ডন আর সচিত টান্ডন। গীত লিখেছেন কৌশর মনির, সঙ্গীত দিয়েছেন সচেত পরম্পরা।

জিমি ভুলে এনা কিয়া ফুলরে, কিয়া ফুলর সঙ্গে বাসি যাউছে, কিয়া ফুলর সঙ্গে বাসি যাউছে, হে বয়সর কহর এনা কিয়া ফুলরে।

শ্রোতা বন্ধু, আর গোটে কথা হল আমার শরীরর সুস্থতা, সুস্থ হবারটা যেতকি জরুরি হয়, মনকে বি সুস্থ রাখবারটা সেতকি জরুরি হয়। আজকাল শারীরিক সুস্থতা সঙ্গে আমার চিকিৎসক মানে মানসিক সুস্থতা উপরে ধ্যান দেউছন, হেতিলাগি মানসিক স্বাস্থ্যর বিষয়টি সভে জানবারটা জরুরি হয়।

শ্রোতা বন্ধু, মানসিক রোগর লক্ষণ মানে হল হঠাৎ ব্যবহার্থী পরিবর্তন, অবসাদ বা ডিপ্রেশন, আত্মহত্যার মনোভাব, কিছু কারণ নাই থাইল ডর লাগবারটা, বহুদিন তক নিদ নাই হেবা, একলা একলা কথা হেবা, হসিবা, অন্য মানকে সন্দেহ নজরথি দেখিবা, কারণ নাই থাই ভিল রাগিবা, এইসবু কারণ মানসিক রোগর লক্ষণ আয়। আসুন শুনমা ইহাদে শ্রেয়া ঘোষাল আর হিমেশ রেশমিয়াঙ্কর কণ্ঠনু সিনেমা ই গীতটা গীতিকার প্রণব বাস্তা, সঙ্গীত নির্দেশনা নির্চ এন্ড সোনি।

0: papos, papos, papos, papos, papos, papos, papos, papos.
1: हिंदी कथा चित्र गीतर कार्यक्रम शुणिले आपण माने कार्यक्रम शुणुछंती आकाशवाणी संबलपुर केन्द्ररो प्रचार करछु किसान संप्रदायर सामाजिक एवं सांस्कृतिक जीवनधारा उपरे आधारित किसान भाषार कार्यक्रम माका पोपो झका झका प्रयोजना एवं उपस्थापना संतोष पिंग
2: শুনন্তু এক বিশেষ সূচনা আকাশবাণী সম্বলপুর কেন্দ্রে আবশ্যক থিবা কিষান উপভাষার কার্যক্রম উপস্থাপনা পাই আগ্রহী যুবক যুবতীঙ্ক ঠারু দরখাস্ত আহ্বান করা যাওছি এথিপাই যোগ্যতা হেলা কিষান সাহিত্য ও সংস্কৃতি সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান থিবা আবশ্যক কিষান উপভাষার পরিষ্কারভাবে শুদ্ধ উচ্চারণ করে পারুথিবে প্রার্থী বা প্রার্থিনীঙ্ক শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা তদূর্ধ্ব হইথিবা আবশ্যক প্রার্থী বা প্রার্থিনীঙ্ক কণ্ঠস্বর বেতার উপযোগী হইথিব প্রার্থী অবা প্রার্থিনীঙ্ক বয়স জুন মাস ষোহ তারিখ 2026 সুদ্ধা 20-50 বর্ষ মধ্যে হইথিবা আবশ্যক কম্পুটর সম্পর্কিত ব্যবহারিক জ্ঞান রকিথিবে সম্বলপুর মহানগর নিগম অঞ্চলর সীমা ভিতরে বসবাস করুথিবে আগ্রহী প্রার্থী বা প্রার্থিনী সাদা কাগজরে নিজের নাম ঠিকনা শিক্ষাগত যোগ্যতা বয়স জাতি ফোন নম্বর অবা মোবাইল নম্বর এবং আধার নম্বর আদি বিবরণী দিয়ে ইমেল আইডি সম্বলপুর .co@gmail.com রে আবেদন করে পারিবে কিংবা ডাক যোগে পঠাই পারিবে আবেদনপত্র সহিত গোটিয়ে পাসপোর্ট সাইজর রঙ্গিন ফটো সংযুক্ত করে বয়স তথা শিক্ষাগত যোগ্যতার প্রমাণ পাই উপযুক্ত প্রমাণপত্রর ফটো কপি সংযুক্ত করিবে নির্ধারিত ফি বাবদকু প্রার্থী বা প্রার্থিনীকু 225 টাকা এবং শতকড়া 18% জিএসটি সহ মোট 266 টাকা কেবল এনইএফটি অবা অনলাইন ব্যাঙ্কিং যোগে প্রসার ভারতী একাউন্ট নম্বর 1086170527 আইএফএসি কোড SPIN00059 রে জমা করিবে একাউন্ট নম্বরটি পুনি থরে কই রাখুছু 1086170527 আইএফএসি কোড SPIN00059 আবেদন পত্রে ট্রানজাকশন নম্বর ও তারিখ দর্শাইবে ডিমান্ড ড্রাফট নগদ কিংবা অন্য কোণসি আকারে ফি গ্রহণীয় নুহে আবেদন করিবার ঠিকনা হেলা কার্যক্রম মুখ্য আকাশবাণী কচেরি রোড সম্বলপুর 768001 আবেদন করিবার শেষ তারিখ 15 জুলাই 2026 মনে রাখিবে এয়া সম্পূর্ণ সাময়িক কার্য স্থায়ী নিযুক্তি নুহে লিখিত পরীক্ষা কণ্ঠ পরীক্ষা ও সাক্ষাৎকারে কৃতকার্য হইথিবা প্রার্থী বা প্রার্থিনীকু আকাশবাণীর আবশ্যকতা অনুযায়ী কার্যক্রম উপস্থাপনার সুযোগ দিয়াযিব সবিশেষ বিবরণী পাই কেন্দ্রর টেলিফোন নম্বর 0663-2410961 রে যোগাযোগ করিপারিবে টেলিফোন নম্বরটি পুনি থরে কই রাখুছু 0663-2410961 সূচনাটি এতিকরি শেষ হেলা।

0: ହେଲେ ଇନ୍ନଟା ଭାଇ ଘର ବାର୍ଚକାନର ଇସନ୍ ତମେ କଥାନ୍ ତାମ ହି ତେଙ୍ଗର ହେଲେ ଆ ଭାଇ ଘର ମନାଲନାର ତ୍ରିଲୋଚନ କିଷାନ ଆକୁନ୍ ତାମ ଇ ଯେନ୍ ସମ୍ବଲପୁର କୁଲୁତକାନି ସାନ୍ ଯେନ୍ ଚାରଭାଟି ଆଥିଲି ଆସନ୍ ତାମ ରାଲନାର ତମେ ଆଡ଼ପା ଆସନ୍ ଆଥିଲି ଆରୁ ତମେ ହନ୍ନେ ବୋଧ ହେଲେ ପାଦାଗି ଆଡ଼ପା ତା ଦୁସରା ତାରା ଆଥିଲି ଦେଉ ହେଲେ ଇ ଯେତେ କଥା ବନ୍ ତାମାନ ନାମ ଅନୁରୋଧ କାମତ ଯେ ତାମ ତମେ ପରିଚୟ ବନ୍ ଝିଅର ଏକାସନ୍ ରାଲନାର ଆର୍ଥରେ ତେଙ୍ଗର ଆରୁ ତମେ ଜନମ କରମ ଏକାସନ୍ ଏନ୍ଦିର ନାଲଖୁ ନାନାଲିଆର ଆରୁ ଆକୁ ନେନ୍ଦିର ନାନାଲନାର ଇ କଥା ମନ ଯେତେ ତାମ ଟିକେ ତେଙ୍ଗର ଆଉ ଆବନ୍ ନାମ ମେନତ ହେଲେ ଇସନ୍ ତ ଭାଇ କାରତନାର ଭାଇ ନିମାନ ଇସାନ ସ୍ୱାଗତ ନାନାଲ ଦାମ ଇ ମାକା ପୁପୁ ଝକା ଝକା କାର୍ଯ୍ୟକ୍ରମ କେ
1: ଜୁହାର ଆଜ୍ଞା ଜୁହାର
0: ହଁ ଜୁହାର ଜୁହାର ଭଲ ଲାଗିଆ ନିମିନ୍ନା ବାର୍ଚକାର ଆଉ ନିମାନ ଏମ୍ ନିଉତା ଚିଚକା ଚିକାମ ମେହକା ଚିକାମ ଏମ୍ହେ ନିମନ୍ତ୍ରଣ ରକ୍ଷା ନାଞ୍ଜିକାର ଆରୁ ବାର୍ଚକାର କଥା ମାନଯା ଯେ ଇ ଯେନ୍ ମାକା ପୁପୁ ଝକା ଝକା ଆକାଶବାଣୀ ତାର୍ତି ପ୍ରଚାର ପ୍ରସାର ମନାଲି ନାମେ କୁଣା ସମ୍ପ୍ରଦାୟର ଗେ ଅଣ୍ଟା କାର୍ଯ୍ୟକ୍ରମ କୁଣା ଭାଷାନୁ ତା ନିମେ ଆଉ ଥରେ ଅଣ୍ଟା ପାଦାନ୍ତା ପରିଚୟ ଚିକିରି ନିମେ କଥାବନ ଟିକେ ଆମେ ଭାଇ ଭଉଣୀ ଟିକେ ତେଙ୍ଗର ବୋଲିକିରି ଅନୁରୋଧ ଆନନ୍ଦ
1: ଆଜ୍ଞା ସବୁନୁ ପହିଲେ ତ ତାନେ ଆଜ୍ଞାଙ୍କୁ ଆଜ୍ଞାରେ ଜୁହାର କାମନ ଆର୍ ନାମେ ଭାଇ ସମାଜ ଭାଇ ଭଉଣୀ ଯେତକି ଆତନା ଇଙ୍କ ବଡ଼କାଠେ ପ୍ରୋଗ୍ରାମ ଆତିଲି ଯେନ୍ ମକା ପୁପୁ ଝକା ଝକା ନୁ ଯେନ୍ ମେହକାନାର ଆଦିଲେନ ତାମାନ ଧନ୍ୟବାଦ ଚିଅନ୍ ଆଉ ନାମେ ଯେତକି ତାନେ ସମାଜ ତା ଭାଷା ଲାଗି ଯେତକି ଚେଷ୍ଟା କାମନାର ନାମ ଜାମାର ଟିକେ ଟିକେ ବି ତାନେ ଚେଷ୍ଟା କାମ ଥିଲେ ଇ ନାମେ ଭାଷା ସଂସ୍କୃତି ସଂସ୍କାରବୋଧ ରଦ ଆଉ ନାମେ ଭାଷା ବନ୍ଧି ନେମେ ପୁର ଆଉ ପିଢ଼ିକେ ପିଢ଼ି ଚାରିନ୍ ବେନ୍ଦ ହୁଇସାବତେ ଏଙ୍ଗାର ମେହଚାର ଆଦି ଲାଗି ବହୁତ ବହୁତ ଧନ୍ୟବାଦ ଆଉ ଜାମାରେନ୍ ଯେତକି ନାମେ କୁଣା ବନ୍ଧୁ ଗୁଠିଆରେନ୍ ଆଉ ଥରେ ଜୁହାର କାମଲାନ୍ ଆଉ ଏଙ୍ଗେ ପରିଚୟ ତି ଆରମ୍ଭ କାମନ୍ ଏଙ୍ଗେ ନାମେ ତ୍ରିଲୋଚନ କିଷାନ ଦେନ୍ 17 ମାର୍ଚ୍ଚ 1976 ନୁ ଜନ୍ମ ମଞ୍ଚକାଚିକାନ୍ ଏଙ୍ଗେ ଜନ୍ମ ପାଦା ମନାଲି ଗୁଦ୍ରାପଡ଼ା ଭୋଜପୁର ଚାହା ଯେନ୍ଟାକି କୁଚିଣ୍ଡା ସବ୍ ଡିଭିଜନ୍ ନୁ ବାରାଲି ଡିଷ୍ଟ୍ରିକ୍ଟ ତା ସମ୍ବଲପୁର କିନ୍ତୁ ଆକୁନ୍ନେ ରାଲାନ୍ ସମ୍ବଲପୁର କୁଲୁତକାନି ଚାହା ଚାରଭାଟି ଜିଲ୍ଛକ୍ ଚାହାନୁ ଦେନ୍ ଆରମ୍ କାଞ୍ଚକାଦାନ ଏଙ୍ଗେ ସ୍କୁଲ ପଢ଼ାଇ UPME ସ୍କୁଲ ଏମ୍ଏ ଗୁଦ୍ରାପଡ଼ା ଗୁଦ୍ରାପଡ଼ାନୁ ହୁବାକେନ୍ ପୁରା ଏମ୍ଏ ପେଟୁ ଆତ୍ତାକି ମାନଲାରୁ ଏମ୍ଏ ବାପା ମା ବହୁତ ଗରିବ ରାଚାର ହେସୁ ତିହାଲ ବି ମା ମାନାଲିଆ ଫେର୍ ବି ବର୍ଷକେ ଥରେ ଅଣ୍ଟା ପେଣ୍ଟୁ ଚିଆଲିଆର ଯେନ୍ଟାକି ରାତି ବାକିନ୍ ଚେଞ୍ଜ ମାନାଲିଆ ହୁ ଫଟା ପେଣ୍ଟୁଥି ରଗଡ଼ା ରଗଡ଼ା ହୁତି ନେମାକମ ହୁତି ତାନେ ପଖାରିସ୍ତି ନଣମ ହୁତିନ ବାରାଲକମ ଆଉ ଧୀରେ ଧୀରେ ଏମ୍ଏ ପଢ଼ାଇ ଆରମ୍ଭ ମାଞ୍ଜା ଏମ୍ଏ ବାପା ମୋର ବହୁତ ଧନ୍ୟବାଦ ଚିଅନ୍ ଯେ ଏମାନେ ପଢ଼ାବନ୍ କେବେ ବି ବନ୍ଦ ମାରିଲା କାମର ହୁନ୍ତି ନେତକି ନେନ୍ ମେଟ୍ରିକ ବନ୍ ଭୋଜପୁର ଗୋପ୍ଟ ହାଇସ୍କୁଲ ଆଶ୍ରମ ହାଇସ୍କୁଲ ଯେନ୍ଟା ବାନାର ହୁନୁ ଆରମ୍ଭ କାଞ୍ଚକାନ ଆଉ ତିନ୍ ମେଟ୍ରିକ ପାସ୍ କାଞ୍ଚକାନ 1992 ମସିହାନୁ 92 ମସିହାନୁ ପାସ୍ କାମନା ପରେ ହୁନ୍ତିନ୍ ଜମନକିରା ନୁ +2 ବନ୍ କାଞ୍ଚକାନ 1994 ମସିହାନୁ ହୁନ୍ତି ନେତକି 94 ମସିହାନୁ ନେନ୍ ଆର୍ମି ନୁ ଜଏନ୍ କାଞ୍ଚକାଦାନ 1 ନଭେମ୍ବର 1995ନୁ ରିଟାୟର କମାଞ୍ଚିକାନ ଆର୍ମି ଇସ୍ତିନ 1 ଫେବୃଆରୀ 1916ନୁ ନେନ୍ ଟିକେ ଏଙ୍ଗେ ଜୀବନୀ ବିଷୟ ଆଉ ଟିକେ ତେଙ୍ଗଞ୍ଚନ୍ ନେନ୍ ପୂର୍ବତୀ ଯେତେବେଳେ ଆରମ୍ଭ କାମଚିକାନ ଏମ୍ ମା ବାପା ତା ଜମା ଗରିବ ରାଜକାନ ନାମ ସେ ଆମର ଗରିବ ରାଜକାତ ନେମ୍ ଏ ଗରିବ ରାଜକାନ 3 ଟଙ୍କା ତି ନେନ୍ ଏଙ୍ଗେ ନାଲ୍କୁ ଆରମ୍ଭ କାମଚିକାଦାନ ହୁ ବାକି ନାଲ୍କୁ ତ ହୁନେ ମାହା ଖରାଲିଆ 3 ଟଙ୍କା ତି ନେନ୍ ଛୋଟେ ରାଜକାନ ଏଙ୍ଗେ 3 କ୍ଲାସ୍ 4 କ୍ଲାସ୍ ପଢ଼ାଲକାନ ହୁବାକେ ନେ ନିନ୍ଦେ ନାଲ୍କୁ କାମ ମାଙ୍ଗନ୍ ଏଙ୍ଗେ ବୟସୀ ନର ଆଚା ଫେର୍ ବି ନାଲ୍କୁ ନା ଆଥା ନାମେ କେନ୍ଦୁ ଆଥା ଯେନ୍ଟା ଇ କେନ୍ଦୁ ଆଥା ଆକୁନ୍ ବି ଆଲାର ଚହନାର ନାମେ କୁଣୁ ଆଲାର ସବୁନ ବେଶୀ ଚଢ଼ା ଚହନାର ତେଲା ଆଥା ଯେନ୍ଟା ତେଲା ଆଥା ତାନେ ଉଲ୍ଟାବା ଗେଲେ ଗାନ ଯେନ୍ 21ଟା ଲେଖା ହିଆଲେର କେରା ହୁ କେରା କେରା ତାନେ ତେଲା ଥା ବନ୍ ଉଲ୍ଟାବାଲ କାମ ତ ଉଲ୍ଟାବା ଗେଲେ ଗାନ ଉନ୍ଦୁଲ ଗେ ନେମାନ ଚିଆଲିଆର ତାନେ 3 ରୁପିଆ ଲେଖା ହୁନ୍ତି ନିତକି ନାଲ୍କୁ ତ ବହୁତ କାମଚିକାଦାନ ହୁନେ ହାଜୁ ବି ବହୁତ ଚେଡ଼କାଦାନ ନେ ଛୋଟେ ବାକି 3 କ୍ଲାସ୍ ତି ନେ ଆରମ୍ଭ କାଞ୍ଜ ହାଜୁ ଚେଡ଼ା ଗଲାନ ଚିରଖି ଚେଡ଼ା ଯେନ୍ଟା ଚିରଖି ଚେଡ଼ା ବନା ଯେତକି ଚିରଖି ଚେଡ଼କାଦାନ ଯେନ୍ଟାକି ଏମ୍ଏ ପାଦାନ ଯେତକି ମେଟ୍ରିକ ଚାହେ +2 ପାଳକାନ ହତକୁ ଚିରଖି ନେଦି ହାଜୁ ମଲା ଚେଡ଼ୁ ଏମ୍ଏ କୁଣା ହିସାବ ଦିନ ଆମେ କିଷାନ ଲେଖାବାଲା କିଷାନର ତାନେ ତାଙ୍କେ ପରିଚୟ ବନ ଦେନ୍ ହୁବାକେନ୍ ତାନେ ଇକାଦାନ ମାନେ ଏତକି ଚିରକି ଚେଡ଼କାନ ଏତକି ଚିରକି ଚେଡ଼କାନ ଯେ ଏମ୍ଏ ହେସୁ ତାନେ ମା ପୁରିଆଲି ଆଉ ତାନେ ଏଙ୍ଗରା ଆଉ ତାନେ ବାଛରା କେରା ହୁନେ ଚିରକାଦାନ ହୁନ୍ତେ ନିତକି ହୁଦାନି ନାଲ୍ଖୁ ମାନଲି ଇଆ ପଢ଼ାବେ ଗି ତ ବନ୍ଦ ମାରିଲା କାମ ମା ବୁଆର ଗେ ତାନେ ଆଶୀର୍ବାଦ ରାଚା ଯେନ୍ଟା ପଢ଼ା ଏକଲା ବନ୍ଦ ମାରିଲା କାମର ନେନ୍ ଫେର ହୁନ୍ତି ନିତକି 1992 ମସିହାନୁ ଯେନ୍ ମେଟ୍ରିକ ପାସ୍ କାମଚିକାନ ହୁନ୍ତି 2 ମାସ ଛୁଟି ଆକରି 2 ମାସ ଛୁଟି ବାକେନ୍ ଦେନ୍ ନାମେ ହୀରାକୁଦ ଚାହାନୁ ହିଣ୍ଡାଲଗୋ ଯେନ୍ ଫ୍ୟାକ୍ଟ୍ରି ମାନଲି ଷ୍ଟାର୍ଟ ମାନଜିକି ଚା ହୁବାକେନ୍ MBL କମ୍ପାନୀରୁ ଷ୍ଟାର୍ଟ କାମଚିକାନ 2 ମାସ ତାନେ ନାଲ୍ଖୁ ହୁବାକେନ୍ ফের হুবাকেন চিয়ালে রন্দুলগে পঁচিশ রুপিয়া হুসেন নালকু কামচকান ফের বার্চকান ফের যমন কিরানু আডমিশন কামচকান ফের তেরানব্বে উনিশশো তেরানব্বে মশিয়ানু ওরিয়েন্ট পেপর মিল হুবাকেন চারালে যেটাকি বজরাজগর নু আতলে ওরিয়েন্ট পেপর নু হুবাকেন ভি পঁচিশ রুপিয়া চেলের হুবাকেন হুসেন নালকু কামালকান হুসেন আমি নালকু এরগির কুণা জমার যেতকি রাজকাম এমন মাম মালিয়ার তান হুসেন ইয়াবেদ দালিয়ার ফের দুই চার লোক তানে নানি মঞ্জার করা যেটা কি বুঙ্কা মার্চকা হুমতি উনিশশো চৌরানব্বই মশিয়ানু ফের পরীক্ষা চেয়া পরে ওপিজিসি বনহরপুর নু নালখু নাচকা যেটা কি তানে চিমনি নু আমি হীরাকুদ তা চিমনি একশো তিরিশ ফুট রাই আদা তো রাই দুইশো অশি ফুট রাই আর নু নালখু নাচকা ওপিজিসি বনহরপুর নু নালখু নাচকা হুমতি উনিশশো চৌরানব্বই মশিয়ানু ফের ওটা তানে সস্তা আনটা বারচা এসিসি সিমেন্ট বলা নু কামাগে লাগান আর দচ্চাকেরা ইংন তানে জবলপুর তানে জবলপুর সান আসান সিকিউরিটি ডিউটি কামচিকান সিকিউরিটি ডিউটি কামতে কামতে হুসান এমে চিঠি অন্টা এঙ্গে সঙ্গে সান চিকান চিকান বিজয় টপনু বুলিকিরি আর সেঙ্গা চিঠি লেখচা যে তিলোচন নিয়ে ইংলিশ নু এঙ্গে ভি কম্পার্টমেন্টাল লাগিয়া কিরকিছি আবার পরীক্ষা বঞ্চিত লাগ নি নালকু নানো হেলে নানো কিন্তু পরীক্ষা বঞ্চিয়া লাগে আস ভল তেঙ্গি আস হুমতি এমতি কি ফের বার্চকান আউ ফের পরীক্ষা বঞ্চিকান আউ ফের প্লস টু বি পাস মানজিকান কিন্তু প্লস টু বন পাস মানজিকান বুলিকিরি তানে আর্মি চাকরি বি বনেকিরি নানজিকান আউ এঙ্গে কেরিয়ার হবো দাউ টিকে বনেকিরি কামচিকান আকুন তেঙ্গন নেন এঙ্গে আর্মি জীবনী বিষয়টি পোস্টিং এ কাছে এস কাছে মানজা এস কে মানজা পহলে দিন টেঙ্কা দেন আজ্ঞা গুঠিয়ার নেনকি এক নভেম্বর উনিশশো পঞ্চানব্বই নু ভর্তি মানজিকান ভর্তি মানজিকান আমি বিহার রেজিমেন্ট নু যেটাকি আমি আদিবাসী গুঠিয়ারে অধিকাংশ উড়িষা স্থ আদিবাসী এসটি গুঠিয়ারে ভর্তি গেলেগান ভ্যাকেন্সি চিয়ানার বিহার রেজিমেন্ট নু আমি উড়িয়া আদিবাসী গুঠিয়ারে আমি কুণা আদিবাসীর অন্টা তারা ইনার আউ তামে বিহার তা তামে অলগা দুইটা কোম্পানির আনার ইনে চারটা কোম্পানি আর যোড়ে হেডকোয়ার্টার আউ অন্টা তানে সপোর্ট কোম্পানি নেকরি ছটা কোম্পানির অন্টা ইউনিট অন্টা ব্যাটালিয়ন যেটা বানার আদি গেলেগান পূর্ব যুগর নে বি সোচ বিচার কামচার নামে ইতিহাস বর নে গড়কার চাই বিহার রেজিমেন্ট কামচকার উনিশশো তেতাল্লিশ মশিয়ান কি উনিশশো চাল্লিশ মশিয়ান গঠন কামচকার ওকে ন তানে তামে ইতিহাস রাচা হেতকি প্রচার প্রসার মাল্লারু ফেরবি তো হুবা কেন্তি নামে কুণাবন এক কামেকরি ঝাড়খণ্ড সঙ্গে কোম্পানি কামেকরি চালাবালিয়ার ফের আরম কামন নে ফার্স্ট ট্রেনিং মানজা এমে দানাপুর নু দানাপুর ট্রেনিং মানজা ট্রেনিং পরে নেন ফার্স্ট পোস্টিং উনিশশো সন্তানব্বে আসাম রঙ্গিয়াগে যেটাকি তামিলপুর বানার তামিলপুর কেরকাদান বহুত কুণা গুঠার নামে উসান বি আতেনার আসাম নু নামে ইস্তার বি আতেনার তামিলপুর আসাম কেরকানার আউ পুবি ফৌজি ভাই গুঠার আতেনার তামি কেরকানার তো এঁহে চাকরি জীবন স্টার্ট কামচকাদান আসাম রঙ্গিয়া যেটাকি তামিলপুর বানার হু অন্ঠানব্বই মশিয়ানু ফের আউথরে পোস্টিং কেরকান অরুণাচল যেটাকি তানে তোয়াং বানার তোয়াং যেটাকি তানে চায়না বর্ডর চায়না বর্ডর নু রাজকা দেন যেটাকি তানে কুড়িয়ে তিরিশ ফুট হুসান বি তানে বরফগা খাতরি হুসান রাইকরি ফের বার্চকা দেন হুমতেন এতকি ফের হুস্তিন পোস্টিং মুঞ্জরা মুঞ্জরা পরে হুসান তো আসাম নু আকাদার জামার হুবাকেন তানে বোডোল্যান্ড গিয়ে তানে বহু তানে চারালিয়া বোডোল্যান্ড অলগা চারালিয়া ইয়া আসাম গিয়ে অলগা চারালিয়া বহু তানে মার কাঠ হুবাকেন বহু চারালিয়া হুবাকেন হুবাকেন তি তামে সঙ্গে সিনিয়র বা গুটিয়ার সঙ্গে রাইকিরে তামে গাইডলাইন মানিকিরি বঢ়িয়া সে কাই বিক্রি পেট্রোলিং অম্বুজ জামা কামিকিরে জীবন বন ফের তানে বাছা বিক্রি ফের আউ ওটা পোস্টিং গেলাম ফের রেডি মানজিকাম দুই নম্বর এঙ্গে পোস্টিং মানজা উনিশশো অন্ঠানব্বই তিন দুই হাজার এক যাকর যেটাকি ফাইজাবাদ নু আকুন হুদান বানার অযোধ্যা হুস্তিন ফের আউনটা হুবাকেন মানজা নাম হে উনিশশো নাইনটি নাইনটি নিরানব্বই তি কার্গিল যুদ্ধ কার্গিল যুদ্ধ মানজা হুস্তিন নেম হুসান রাজকাম এমে হুমতিন কি ডাকুয়া বার্চা যে তানে কার্গিল যুদ্ধ গেলে গান তো এমে তানে আগলি কালা গেমে চার নে পড়লে পহলে তিন যে ফরওয়ার্ড পোস্ট নু রাচার আর এন খালি লড়া গেলে চিচার আর এমান রিজর্ভ পল্টন্তি ইয়ার তো নেম হুবাকেন রাজকাম নাম হে বিড়ি বাড়ি বিড়ি বাড়ি জাম্বুগে চাহানু যেটা কি তানে যেটা নর্থ এরিয়া নু নেক বানার চিকন নেক বানার যেটা তানে রাই আমার শিলিগুড়ি হুন্নে নিউপাই নিউ জলপাইগুড়ি হুন্নে তানে ইসান পঠানকোট চাহানু টিকে নেক আতলি তানে চিকন নেক টাইপর হুসান এমন চিকাচার রিজর্ভ পল্টন হিসাব থি আমি মৌকা মাহাকরা দুঃখ রাচা হুবাকেন এমে জুনুন যাজবা বঢ়িয়া রাচা শরীর বি রাচা হুবাকেন তানে দেশকে জীবন প্রতি তানে আউ পাছলি এরনাগে হান্নি মাল্লারু হুবাকেন যদি আউ লড়া বি মোকার কিরোদিনে আউ টিকে বঢ়িয়া লাগ কিরোদিন নিজের কিষান হিসাব থেকে আউ টিকে নামে রোশন কামাগে লেগান মন রাজা হুমতিন তিন নম্বর পোস্টিং কেরকান দুই হাজার এক তিন দুই হাজার তিন যাকর এমহে আউনটা বড়কা পোস্টিং যেটা কি তানে নৌগাঁ সেক্টর যেটা কি নৌগাঁ সেক্টর হুবাকেন জম্মু কাশ্মীর নু খাতিরি তাঙ্গে চাহানু তংধার আতলি আউ উড়ি সেক্টর মাঝানু রাজা তংধাং সেক্টর ই নৌগাঁ সেক্টর হুসান তানে মিল্টেন এতকি ক্রস বোর্ডিং মানা লিয়া তানে পাকিস্তানি মিলিটেন্টি তো বহুত বার আলিয়ার হুবা কেন তানে ইগল পাসনটা বলি আচ্ছা যেটা ইগল পাসনু তানে মিলিটেন হর তানে তিন দিন তানে ক্রস কামার লিয়া ইনফিল্ট্রেশন মানালিয়া হুবা কেন তানে এমহে বহুত হুসান কিউআটিন রাজা রাজকাম ছত্রিশটা মিলিটেন হুবা কেন মার কাঞ্জিকাম তো ইয়ে এঙ্গা হুদগে লেগান এমহে কার্ড হাকরা এমহে ইউনিট গিয়ে এমহে পল্টন গিয়ে হাকরা যেটা কি আমা বিদেশ কা লাগে লাগান মৌকা হাকরা আফ্রিকা মহাদেশ নু অনটা কাঙ্গো বলি অনটা দেশ আতিলি আসান এম 2010-11 নু এমা মৌকা জিকাচার আউ হুজান গে ইউএন মিশন হিসাবটি তানে শান্তি সেনা হিসাবটি কেরকাম জিকাম হ্যাঁ পল্টন সব পুরা পল্টন কেরকিছে হুমদিন তেঙ্গন এ চার নম্বর পোস্টিং কেরকাম জিকাম হুমতিন এত কি ইউ ফোর্স যেটা কি 2003-4 যাকর রাজকান বৈষ্ণদেবী বৈষ্ণদেবী চাহান অনটা রিয়াসি বলি গাতিলি আসান কেরকাম চিকাম আসান পোস্টিং বানিকিরি ফের হুন্তিন বার্চকান 2005-2006 অমৃতসর অমৃতসর তা জামাগুটি কুণাগুঠার বি আহাদার জামা দেশাহি অমৃতসর অনটা তানে নামে শিখ ধর্মকে অনটা তানে বহুত বড়া তানে হানি মন্দির অনটা তিলি গোল্ডেন টেম্পল কে নামে নু তানে পুরা ওয়ার্ল্ড আহি যে তামে হুস্তা সংস্কার শান্তি শিখ গুঠার তানে সংস্কার আতলি চপল বন্ন নিম যদি দর্শন কাম আইকর চপল বন্ন সাফা কাম রিওর পুরা যতন তিওর ডেব্বা একাতি মেলা তিনা একাতি ইয়র তামে যত্ন এরিকি তানে সংস্কার এরিকি এতকি বঢ়িয়া লাগি বহুত বঢ়িয়া তানে যেতকি গরিব ধনী মানলা নাম টিকে তানে গরিব ধনী বট টিকে বারদার নাম ওড়িয়া গুঠিয়াত কি কুণা গুঠিয়াত কিন্তু তামে সান নে বারণ মালা দিন ধনী গুঠিয়ারে গরিব আর গরিব গুঠিয়ারে মন্দির সান নেধি তানে ধরি গণিব ধরিন মানলা অন্টার মানলার কেন আর উল্লা দর্শন কামর কাপড়া তানে হিওরচর কাপড়ে নু আর তামে যেন ভক্তিভাব উলা রাহি পুরা আমুগে জল গে স্থলর যেনতা রাহি হুন্নে পুরা বহুত বঢ়িয়ারে বহুত তানে হামনি আতিলি তামে চাহানু আউ অন্টা আতিলি তানে জালিওয়ানা বাগ জনস 1919 নু যেন তানে হত্যাকাণ্ড মানিক যেটা জেনারেল ডায়ার কামচকাচার আদেশ তামে আদেশ তিন মানিক জামা দরওয়াজা বন্ধ কামচার চারি দরওয়াজে যে মিটিং চেরাল ইয়া উলা তানে আন্দাধুন তানে গুলি চালন কামচকাচার যেটা কি তানে নামে ইন্ডিয়া স্তর বহুত তানে দেশ লাগান যে লড়াই কামালার হু তানে কেচকাচার হু বোধ আকুঞ্জুটি বি তাঙ্গে জীবন বি আতিলি হু দিকে লাগান শিখ রেজিমেন্টকে তানে তিনটা চারটা পল্টন তানে হু বন বিরোধ কামা গেলে তামে শিখ রেজিমেন্ট শিখলা রেজিমেন্ট পঞ্জাব রেজিমেন্ট ডোগরা জামানু তানে পঞ্জাবি গুঠের তামে ছুটিয়াটে রাজ্য কিন্তু এমএস তিনি উড়িষ্যা তিনি বেশি আর্মি ফৌজ দেশ লাগান হতকো এমএস তিনি বেশি আতনার তা তামে আদিকে লাগান জীবনী বোধ আউট গিয়ে তানে দেশ গে লাগান বেশি মানজা করা নামে ছ নম্বর পোস্টিং মানজা 2006-8 যাকর আসাম ঠাকুরবাড়ি যেটা কি দিমাপুর বানার তানে নাগাল্যান্ড বর্ডর বি বারিকাই হুসান কেরকাম হুসান বি তানে নাগা বর্ডর তানে নাগা বর্ডর সান তা মিলটেন তামে বি আউ খতরনাক মিলটেন রানার তামে আকুঞ্জুটি বি চারালি মণিপুর আকুন বি চারালি তো হুদাদি দিমাপুর সান নেন পোস্টিং কেরকাম চিকা হুদিন 2008-10 যাকর ফের দিল্লি বুঙ্কা হয়েছে আমি বুলাবা বুঙ্গা বার্চা আজ তেঙ্গালকান ইউএন মিশন গেলে গান 2010 ইউএন মিশন কেরকান আফ্রিকা মহাদেশ নু যেটা কি কঙ্গো দেশ নু এমন মৌকা হাকরি গেছে আনি শান্তি সেনা হিসাবটি হুন্তি ন নম্বর পোস্টিং 2001-2013 যাকর হায়দ্রাবাদ এনসিসি এনসিসি নু ট্রেনিং চিয়াগে লাগান নেন তানে হবা কেন ট্রেনিং ট্রেনর রাজকান এঙ্গে তানে আনি হতিয়ার গে স্মল আর্মস তারপর চি মিডিয়াম আর্মস তি তানে এঙ্গে তানে কোর্স কোয়ালিফাইড রাজকান দেন তানে পিটি ইবড়া গুঠি নু তানে প্যারাসিলিং নু এঙ্গে তানে মারাত মক রাচা যেটা কি এঙ্গা এনসিসি তাইয়ার হুসেন এনসিসি কলেজ পাঁচটা কলেজ চিকাচার আউ তানে ষোলটা তানে হাইস্কুল চিকাচার তামে ট্রেনিং চিয়াল গান 10 নম্বর পোস্টিং 2013 নু বার্চকান মিরট গে বার্চকান মিরট তে সঙ্গে সঙ্গে দুই মাস পরে এমন ফের তাইয়ার চার তানে 2013-2015 গুলমার সেক্টর যেটা কি গুলমার সেক্টর নু 30-25 ফুট 30 ফুট তানে বরফ খাতিরি হু 25-30 ফুট থি তানে এমন হুসান রাইকিরি মানে ন পাথেটিক জীবন্তি রাইকিরি তানে নিজর দেশ মাটি গে লাগান রক্ষা গে লাগান তানে কেবে বি পজগুচি আমার লাচিম আসান রাইকিরি নিজর দেশ মাটি বন রক্ষা কাম কাম আর হুসান বি মিলটেন তানে বারালিয়ার কিন্তু কেবে বি এমএ পর আটেক মাল্লা কামর হু বাকে 2014 নু তানে এমএ নুয়া সরকার তেন বিজেপি সরকার বার্তকিচা আর ফার্স্ট এমএ আরম মাঞ্জিকিচা সবস্তু জামার ভলে মাল্লার ই সিক্রেট জিনিস পন কিন্তু 2014 নু যেতেলে বিজেপি সরকার বার্তকিচা হু বাকে নি এমএ তানে ইউনিট তি ফাইরিং মাঞ্জিকিচা যেনটা কি তানে তিনটা পাকিস্তানি আলার তানে কেচকাচার আউ হুবাকে নে সিওস তিন মেহালিয়ার যে তানে সিওস এন তানে র্যাঙ্ক ডাউন কাম বলিকরে তানে ইনের গে ফায়ারিং এত কি কাম কা তানে মোটর গে তানে 59 রাউন্ড আউ তানে সুবল আর কেতিন কেতিন ফায়ার কাম কাচার তা হুদান এরিকিরি এমান সিওস এন মেহকাচার পেসি গে লাগান तो कि या मोदी सरकार से मेनी करी या करती तेंगिया जे ताने नमल्ला ने फायर कांच कर बढ़िया कांच करनार आ भोल मंजा आ तीन टा आल कर करनार तब जे ग्रे में आउटी के बाजू नु दमबार छे आ में आउटी के ताने इतकी गौरव मंच के में सीओ पर एम ए पर इतकी बहुत बढ़िया लगन देन आर्मी तो जेत की चाकरी कांच करन फिर भी जीवन के मुक्ति आउटी के तो समर्पित मान जकान हुस्ती उन तीन केरका में एमे 2015 ती पठानकोट बुंगा करके इदा देंगे लास्ट पोस्टिंग दू पठानकोट से ने हुआ के ने जते ले गुलमार नु राजकन आउटी के तेंगा चलन एंगे हुसन क्यूआरटी ने चिक्का चरेंगे सीओ से प्रोटेक्शन के लगाने कातरा केरकुन तीनटा गाड़ी थी ताने तीनटा जोड़े मशीन गन लग गिर ताने दुईटा गाड़ी गुल ताने एकातरा सीओ कोस आईया ताने एरोप्लेन ती को हेलीकॉप्टर ती कोस चाहे कुद्दा के लगाने कोस चाहे एका मीटिंग के लगोस कोस तामे संगे हुबाकन क्राउड जे एनके था क्राउड सबुस्तन खराब क्राउड हु क्राउड बन ने ताने काम चार चार बाकी बंदूक गुली ती मारा पड़नार इतकी जल्दी आदेश नहीं आई खातर जब तक ताने बंदूक मारकुन ताने मारा पड़नार हुआ के ताने सी केस भी जेंटा राचा जेंटा तामे संगे कुका आदर ताने डायरेक्ट एरा पड़ना ताने चश्मा आर तर आदानी काड़िया चश्मा तर

0: রাজকান বা কেন ইন্নে হিসাম রাল খান আকুন ইন্নে জাগানু মানে বরফ খাতরালি জাগানু রাল দাম তো একানে একানে কষ্ট মানজিকি চানিমা
1: কষ্ট তো আজ্ঞা বন্ধু ভিটের বহুত তানে মানজিকিছি জীবন বহুত কষ্ট তানে কেতলে কেতলে তানে যেতলে নগাঁ সেক্টর নু রাজকাম বাকেন অনিন থরকে 8 ফুট 9 ফুট 10 ফুট জাগর তানে বরফ খাতরালিয়া উদান যেতলে পোস্ট বন ক্লিয়র কাম এ খাতরে তাঙ্গে টাইমিং 24 ঘন্টা ভিতরে মানলে তানে রাশন পত্র মান্ডি তিহাল অন্টা জাগানু রেডি মানি ফের আমু অন্দরা এই খাতরে হু বাকেন বরফ পিগলে গিরে তানে মান্ডি তিহাল আর নিজের রেডি গেলাগে নিজের কাপড়া নোনা গেলাগেন কামাই খাতরে তা হু বাকেন সরকার বঢ়িয়া যোজনা অন্টা ইকিচা অন্টা ভুখারি বানার ভুখারি চিকাচার আর তি ইসুং বাড়ি ইসুং উদান নেম নিজে চেড়দাম মাল্লালে দানে খচড় দূরিয়ে দানে চেড়তা বানা যেতেলে হানি গ্রীষ্ম সিজিন বাড়ি তানে ই মে জুন আকুন সিজিন আতলে ই সিজিন তানে পুডে কি তিন তানে খচড়তি ঘোড়াতি চাড়া বানার মানে পটর বানার পটরতি চাড়া বানার আর যদি তামে দূরে যদি মার্গ যেতকি তানে লিমিটরে অন্টা পোস্ট গিয়ে এতকি যেতকি লিটর তা এমন বি কেতেবেলে কেতেলে চেড়তানার নিজ রাশন পত্র অন্দরা গেলাগে না হ্যাঁ তো হুসানি অন্টা পোস্ট তানে দুসরা পোস্ট যেতলে কালা বাকেন যেতলে বরফ খাতিরে সাঙ্গে সাঙ্গে হুসান রেডি ক্লিয়র কামাই খাতিরে তাঙ্গে পাবু উঠে রেডি কামাই খাতির তাকে যেতলে লড়ে মানো যদি মানলালে তা পাকিস্তান আরগর কর অন্টা পোস্ট বোন ক্যাপচার কর অন্টা পাড়া লেখার ইয়াটা দুই ঘর ইয়া দুই ঘর হুন্নে দুই ঘর হুন্নে রানার তানে অলগা অলগা তানে একাত্রা মোটর পোস্টর একাত্রা 81 মোটর একাত্রা 51 মোটর একাত্রা MMG একাত্রা CMG EMG হুন্নে অলগা অলগা তানে র AGL তো হুদগেন বাঁচাবা গেলে গান হু পাবু বোন সাঙ্গে সাঙ্গে ক্লিয়ারেন্স কামাই খাতরে
0: কমিউনিকেশন
1: ফেল মানে লড়াই ফেল দু বানার আকুন যেন আমি আকুন যেন মানজা আকুন যেন লড়াই যেন মানজা যে আকুন অপারেশন সিন্দুর মাঞ্জা নামে সবুনু পহলে নামে তানে কমিউনিকেশন বনে ইয়ার তামে যেকা আসান কমিউনিকেশন তামে নামে দুশ্মন দেশ নু একা একা আসান রাচা হুদান পহলে তানে রাডার বন তানে ক্ষতিগ্রস্ত কামচার তব যাইকিরে তানে তামে সকসেস মজা তব যাইকিরে তানে 800টা যেন তানে তামে তার তি যেন তা একাচার মার গিরা বাচার ইন্ডিয়া ওয়ালার মিজাইল বন তা এমে লাইন পহলে তিন বিছাবিকিরি হেডকোয়ার্টার কোম্পানি কোম্পানি তিন প্লাটুন প্লাটুন তিন তানে ফের কোম্পানি তিন তানে ব্যাটালিয়ন কে ব্যাটালিয়ন তিন ব্রিগেড ব্রিগেড তিন তানে উপর লেভেল কে তামে কাই তানে কমিউনিকেশন কে লাই যদি কিছু অসুবিধা মান যা করা ব্যাটারি চার্জিং এ লাগে অতলি স্পেশাল আর ব্যাটারি তি তানে আকুন তো সোলার সিস্টেম বি চিচা লাগিয়া তা হুতি ব্যাটারি তি চার্জ মানে আমার সেট রই মোটরলা সেট যেন কি সেট তি তানে কথাবার্তা মান
0: হেলে নিম টিকে আগলিন তেঙ্গালকার জি নিম ট্রেনিং ভি চালকার বুরগি তা এদের এদের ট্রেনিং চালকার আর নিম ই যেন যুদ্ধ কামনা বা কেন যেন অস্ত্র শস্ত্র চালাবা না একানে একানে বনি ট্রেনিং অচকাচকার
1: নেম স্মলার সঙ্গে কচকান জিগান ট্রেনিং যেনটা কি এমে ট্রেনিং এ তানে আতলি আমি মৌনু MHOW জানা মিলিটারি হেডকোয়ার্টার পুয়ার হুদান শর্টতি মৌ বানার আসান ট্রেনিং আসান সার্টিফিকেট চিনা তামে হানি আতলি পারমিশন আতলি তো যেতকি বাহারি তিন ইন্ডিয়া স্তমাল্লা বাহারি তিন বি নেপাল ভুটান শ্রীলঙ্কা আউ বি বাহারি দেশ তার বার্নার হুসানকে ট্রেনিং করলেন অফিসর বি হুসান 9 মাস ট্রেনিং গেলেখান NDA মঞ্জুকুন বি হুসান তানে 9 মাস ট্রেনিং কামন বাউন্ড দু তা এম হুসান তানে ট্রেনিং গেলেখান স্মল আর্মস গেলে কাদাম তা হুসান ট্রেনিং নু তানে যেন পুলিশ গুঠার বি চালা বানার তানে ইনসাস হতিয়ার বানার CMG বানার 81 ই তানে 51 মোটর বানার তার পছে হুদান ট্রেনিং কামে স্মল আর্মস দিবার খুদকে পছে ফির MMG AGL কাম চিকা দনটা ওনটা তানে কোর্স 2 মাসকে আদন তানে মিডিয়াম মেশিন গন আর ওনটা তানে AGL 30 mm অটোমেটিক ইনার লঞ্চার বানার আজকে ট্রেনিং অলগা কাম চিকা স্মল আর্মকে তানে জোড়ে ট্রেনিং কাম যা 2-2 মাস 4 মাস তব যাইকে তানে নেঙ্গা ট্রেনিং এ মৌকা জিতচার আর তানে বাকি হাতদার বি নেমে তানে জওয়ান গুঠিয়ার বি তানে হু হতিয়ার বিষয় তি ট্রেনিং চিকা
0: ট্রেনিং চালকার হলে আরুনটা কথা যে নিমতা নিমে যেন হুসান রাজকার নিমে যেতে ব্যাটালিয়ন রাজকার কা নিমে যেন টিম রাজকার বত যদি ভি
1: তাহলে
0: আসান নিমান সিলেকশন নাঞ্জার আর নিম যেহেতু ওটা বাড়াইতে নালকুনটা হুসান কামকাজ কার বলি প্রশংসা ভি নাঞ্জার আর নিমান বিদেশ ভি তাইয়ার সাউথ আফ্রিকা বলি তেঙ্গালকার তা সাউথ আফ্রিকান তা টিকে এক্সপিরিয়েন্স তেঙ্গর নিম যে একানে কেরকার একানে কার নিমান লাগিয়া হু কথা টিকে টিকে তেঙ্গর
1: এমএ ইস্তিন দিল্লি ইস্তিন তানে ফ্লাইট মঞ্জা স্পেশাল ফ্লাইট রাইতাং হেলাগান অনিন তরকে 300-400 তানে 300-350 তানে হানি প্যাসেঞ্জর রকনার রকানার অনিন তরকে 8 ঘন্টা কি 9 ঘন্টা রে তা ওনাম আগে চিনার চাহান ওনটা তানে কাঙ্গো দেশ ডাইরেক্ট মানলা এত্তুর ইন্দরগে হুসান তানে বহুত গরিবতা আতলি টিকে গেলাখান তানে লড়াই কামনার চেনে ক্রাউড হুসান বহুত আতলি

0: ভারি কষ্ট হচ্ছে না? আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে আপনার পাদ খসি কি জখম হয়ে যায়? কেমিতি খসিলা?
1: আপনার
0: সে বারান্ডা পাহাচরে চড়ুলে কী কন শঙ্খ বাবু?
1: স্যার
0: হ্যাঁ, বয়স কেতে হল?
1: 24 স্যার।
0: দরমা
1: 3800?
0: ইয়েস। আচ্ছা শঙ্খ বাবু, আগুরু এমিতি কেবে পাদ খসি?
1: থরে স্যার, 15-16 বর্ষ বেড়ে।
0: হ্যাঁ,
1: সেতেবেলে ভারী কষ্ট হচ্ছিল।
0: ইরেলিভেন্ট ইরেলিভেন্ট জুভেনাইল, মানে পিল্লাড়িয়া, হিসাবরে যায় নে। এথরটা কিন্তু ডেঞ্জারাস সিগনাল, বিপদ সংকেত। হুশিয়ার, দি পাদ যাক যেমিতি ন খসে। এতে ডেঞ্জারাস কোন জানন্তি?
1: কোন স্যার?
0: গোটে পাদ খসিলে ভারী কষ্ট হুয়ে, হেলে দি পাদ যাক খসি গলে ভারী আরাম লাগে। মতে যেতবে 22 বর্ষ, সেতবে মোর বি এমতি পাঁচ চড়ু চড়ু গোটে পাদ খসি যাই, ভারী কষ্ট হল, ছোটেই ছোটেই চাললি। কিন্তু 27 বর্ষ বেড়ে যেতবে দিটা যাক পাদ খসি গলা, সেতবে মু চারিআড়ে খালি ডেই ডেই বুলিলি।
1: বুঝিপারলিনি স্যার, মানে আপনার গোটা পাদ খসি যাবার ছোটেই ছোটেই চাললে, হলে দি পাদ খসি যাবার
0: কিন্তু মাত্র 10 মাস, ওনলি 10 মন্থস, তাপরে সব খতম। সেইটিপাই সেই দিন মু পাদ দুইটা কু হরদম জগিছি, টিকে খসিবা মতলব দেখিলে সাঙ্গে সাঙ্গে জবত। মতে বর্তমানে 37 হয়েগলা, নো প্রবলেম। সেইটিপাই মিস্টার শঙ্খ, আপন যোটি পাহাচ দেখিবে সেটি কেবে চড়ি যাবে নেই, হুশিয়া।
1: নাই স্যার, তো সবু পাহাচরে।
0: শাটআপ শাটআপ, লিসন টু মি। পাহাচ গুড়া ভারি বজ্জার জিনিস, আপনার এমিতি মজারে টাণি নেই যাবে যে আপনার হঠাৎ গোটি সুন্দর রুম ভিতরে পৌঁছিবে, আউ তা ভিতরে দেখিবে গোটি সুন্দরী ঝিও, ইয়ং এন্ড বিউটিফুল, মানে সুন্দরী আউ যুবত। তারপর তো সবু বিপদ হয়ে যাব। মিস্টার শঙ্খ, আপনার কবিতা লেখন্তি? এই প্রেম কবিতা?
1: নাই স্যার।
0: গুড গুড, জম্মা লেখিবে না। মোর গোটে সাঙ্গর এমতি পাদ খসি যাইতলা, সে সেইথুরু গুড়ে লেখুতলা, বেলে বেলে মতে আসি জন্মফর্ণ প্রিয়া প্রিয়া কোন সবু কহুতলা। 2 বর্ষ পরে দেখিলি লম্বা দাড়ি রখি, ফটা জামা পিন্ধি রাস্তারে বুলুছি, গঞ্জেই টানুছি, বিচারা।
1: নাই স্যার, মোর সেমতি কিছু হবে
0: না। নো নো নো, সেমতি সিওর হবে
1: নেই।
0: শিলা দেবী সুন্দরী আউ যুবতী, আউ আপন মানক প্রি যুবক মানক পদ মানে ভারি বেহিসাব। ওকে চালিলি কুইক রিকভারি, শীঘ্র আরোগ্য লাভ কর।
1: মলমটা কোঠি রহিলা কে জানি, বড় কষ্ট।
2: মু আসু আসু যাই সারলেনি।
1: কি গঙ্গাধর? আচ্ছা বাবা শুনল, তুমি যেতবে সারক উপর তালা রুম কু উঠুছ, পাহাচরে উঠুছ তো?
2: হ্যাঁ তো। কোন হল?
1: নাই নাই নাই নাই, হুশিয়ার হুশিয়ার, বুঝিল, পাহাচ গুড়া ভারি বজ্জা জিনিস, আউ জীব নাই।
2: আউ জীবি নাই?
1: না।
2: তাহলে কেমিতি জীবি?
1: নন্দ বাবাঙ্কু পচারিব, সিয়ে বতেই দেবে, বুঝিল। ও
2: বুঝিলি বুঝিলি, আপনক রুমরে বি প্রবচন সরি গলানি, তাহলে আর পট ভড়াটিয়া নারু বাবুঙ্কু কহিলে মুন্ড ঘুরেইবাটা ভালো লক্ষণ নুহে। হউ হউ মু যায়, তরকারি কোন হব বুঝিবি, থরে সীতার ধরি বসি গলে না পুরা গোটে বজেই দেবে।
1: এলে বাবা গঙ্গাধর শুন, পাহাচ চড়ি যাব নাইটি, নলে তম ভাগ্যের বি লম্বা দাড়ি আউ ফটা জামা।
3: কোন শঙ্খ বাবু, প্রবচন শুনি সারলেনি নিশ্চয়?
1: ও নারু বাবু, আস আস আস, আপনার কুয়াড়ে ভারি মুন্ড ঘুরাউছি, প্রবচন বি সেইপাই হয়ে সারলানি।
3: সেপরা কন মিস্টার নারং ভৌরীরে পড়ি গলে কি? হুশিয়ার, ভালো লক্ষণ নুহে, মুন্ড আহুরি চক্র পরি ঘুরিব, পাদ আহুরি ভিতরকু পশিযিব। পাগল, বুঝিল শঙ্খ বাবু, পাগল।
1: ও শৃগাল, লাঙ্গুড় কটা শৃগাল,
3: মানে মানে পাগল আর শৃগাল। শঙ্খ বাবু, ସେ ଦକ୍ଷିଣ ପଟ ରୁମ୍ରେ ଯୋଉ ଝିଅଟା ଦୁଇ ମାସ ଖଣ୍ଡେ ହେଲା ଆସି ଭଡ଼ାରେ ରହିଛି ମ, ତମେ ତାକୁ ଦେଖିଛ?
4: ଓ ଶିଲା ସାବତ ତ ହଁ ଥରେ ଅଧେ ଦେଖିଛି।
3: ଆରେ ବା, ଇଏ ନା ଫା ବି ଜାଣିଗଲାଣି ଟି। ଘର ମାଲିକ ତାହେଲେ ଠିକ କହୁଥିଲେ।
4: ହଁ ତାକୁ ଦେଖି ତମର କୁଆଡେ ମୁଣ୍ଡ ଘୁରି ଗଲାଣି।
3: ବୁଝିଲ ଶଙ୍ଖ ବାବୁ, ଆମ ଦାଦାଙ୍କର ଗୋଟେ କଳା ମୁହିଁ ବୁଢି ମାଙ୍କିଡି ଥିଲା, ଟିକେ ପାଖକୁ ଗଲେ ଖିକାରି ହବ। ଇଏ ଝିଅଟାକୁ ଦେଖିଦେଇ ମୋର ସେଇ କଥା ପରା ମନେ ପଡିଗଲା।
4: କଣ ଖିକାରିଲା? ତମେ କାହିଁ ତା ପାଖକୁ ଯାଉଥିଲ? ଯାହା କହିଲ ନାରୁ ବାବୁ, ଗୋଟେ ମାଙ୍କିଡିଟେ, ମୁଁ ପରା ଆଜି ଯାକେ ତା ସାଙ୍ଗରେ ପଦେ କଥା ବି ହେଇନି।
3: ମୁଁ ତ ତା ଆଡକୁ ଅନାଏ ବି ନାହିଁ। ଚାଲିଲା ବେଳେ ମାଇ ଭାଲୁ ପରି ଯେମିତି ଧୁସୁ ଧୁସୁ ଶବ୍ଦ କରେ ନା, ମୁଁ ଶୁଣିଲା ମାତ୍ର ପରେ ମୋର ବାଟ ଭାଙ୍ଗି ପଳେଇ ଯାଏ।
4: ବୁଝିଲ, ଅପରଛନିଆ ଝିଅଟେ,
3: ଏକଦମ ଅପରଛନିଆ ଝିଅଟେ। ଏଇଟା କୋଉଠୁ କୁଆଡୁ ଆସି ଏଠି ପହଞ୍ଚିଗଲା କେଜାଣି?
4: ନନ୍ଦ ବାବା ଆମର କହୁଛନ୍ତି ବୁଝିଲେ, ଆମେ କୁଆଡେ ଏଇଟାର ପ୍ରେମରେ ପଡିଗଲେଣି।
3: ଏଟାକୁ କିଏ ବୁଡ଼ବ ପ୍ରେମ କର ମ, ତାକୁ କଣ ମାଇ ଭାଲୁଟେ ମିଳୁନି?
1: ମାନେ କଥାଟା କଣ କି, ଆପଣ ଏଠିକି ଦି ମାସ ହବ ଆସିଲେଣି, ମାନେ ଏକା ଏକା ରହୁଛନ୍ତି, ଆମେ ଏତେ ପାଖରେ ଥାଇ ଆପଣଙ୍କୁ ଆସି ଦେଖା ନ କରିବାଟା।
5: ହାଉ ନାଇସ, ହାଉ ନାଇସ, ବହୁତ ଧନ୍ୟବାଦ। ଫୁଲ ତୋଡ଼ାଟି ଭାରି ସୁନ୍ଦର ବାସ୍ନା ହଉଛି, କିନ୍ତୁ ଆରେ ୟା ଭିତରେ ଏଟା କଣ? ଏଟା ତ ଗୋଟେ ସୁନ୍ଦର ହେୟାର ବ୍ରଶ। ହାଉ ନାଇସ, କିନ୍ତୁ ଶଙ୍ଖ ବାବୁ ଆପଣ ଏତେ ଟଙ୍କା ଖର୍ଚ୍ଚ କରି ମୋ ପାଇଁ?
1: ମାନେ କଥା କଣ କି, ପ୍ରଥମ କରି ଆପଣଙ୍କୁ ଦେଖା କରିବାକୁ ଆସିଲି ତ।
5: ତଥାପି ଏତେ ଟଙ୍କା ଖର୍ଚ୍ଚ କରି?
1: ସେ କିଛି ନୁହେଁ, ମାନେ କଥାଟା କଣ କି
5: କହୁନାହାନ୍ତି, କୁହନ୍ତୁ ନା।
1: ନାଇଁ ଆପଣ କାଳେ ରାଗ କରିବେ?
5: ମୁଁ ଜମା ରାଗ କରିବିନି, କୁହନ୍ତୁ ନା।
1: କଥାଟା କଣ କି ଶିଲା ଦେବୀ, ମାନେ ଆପଣଙ୍କ ମୁଣ୍ଡର ଏତେ ସୁନ୍ଦର ଏତେ ବଡ ସେ ଖୋସାଟା ଦେଖି ମୁଁ ଏକଦମ ଚାର୍ମ ହେଇଗଲି ତ। ସେଇଥିପାଇଁ ଭାବିଲି ଯଦି କିଛି ପ୍ରେଜେଣ୍ଟେସନ ନେବି ତାହେଲେ ସେଇ ସୁନ୍ଦର ଖୋସା ପାଇଁ।
5: ହାଉ ନାଇସ, ହାଉ ନାଇସ। ଶଙ୍ଖ ବାବୁ, ଆଇ ଆମ ଅଲସୋ ଚାର୍ମ। ଶଙ୍ଖ ବାବୁ, ଶଙ୍ଖ ବାବୁ, ଆପଣଙ୍କର ବଡ ଖୋସା ଭାରି ପସନ୍ଦ ନା?
1: ଶିଲା ଦେବୀ, ଆପଣଙ୍କର ସବୁ କିଛି ଭାରି ଭାରି ଭାରି
5: ସୁନ୍ଦର। ସତରେ ଆପଣ ନିଶ୍ଚୟ ମତେ ଖୁସି କରିବାକୁ ଏମିତି କହୁଛନ୍ତି?
1: ନା
5: ସତରେ ଆପଣ ମତେ ଏତେ ଭଲ ପାଆନ୍ତି? ଏ ମା, ମୁଁ ତ ଭୁଲି ଯାଇଛି, ଆପଣ ଏତେ ପସନ୍ଦ କରି ଏତେ କଷ୍ଟ କରି ଏସବୁ ଜିନିଷ ଆଣିଛନ୍ତି, ଅଥଚ ମୁଁ ମାନେ ମୁଁ ଏ ଜାଗା ଆପଣଙ୍କୁ କପେ ଚା କି ଗିଲାସ ସର୍ବତ ବି ଦେଇପାରୁନି।
1: କିଛି ଦରକାର
5: କଣ କରିବି କହିଲେ, ଆଜି ଚାକରଟି ବି ପାଇନି, ସବୁ କାମ ମତେ ଏକା ଏକା କରିବାକୁ ପଡୁଛି, ଭାରି କଷ୍ଟ।
1: ସତରେ ଭାରି ଦୁଃଖର କଥା ତ।
5: ଆପଣଙ୍କ ସାଙ୍ଗରେ ବସି କଣ ଗପ କରିବି କହିଲେ, ଏବେ ଯିବି ବାସନ ମାଜିବି।
1: ନାଇଁ ଶିଲା ଦେବୀ, ମୁଁ କଣ କହୁଥିଲି କି ଯଦି ଆପଣଙ୍କର କିଛି ଆପତ୍ତି ନଥାଏ।
5: ନା ନା ନା ନା, ଦେଖନ୍ତୁ ଆପଣ ପୁଣି ଏସବୁ କାମ
1: ଠିକ ପାରିବି, ଠିକ ପାରିବି ଆଜ୍ଞା, କହୁନାହାନ୍ତି କଣ କଣ କରିବାକୁ ଅଛି।
5: ସତରେ କରିବେ? ଆଚ୍ଛା କୋଉଟା ଆଗେ କରିବେ କହିଲେ,
1: କହୁନାହାନ୍ତି?
5: ବାସନ ମଜା ନା ଘର ପୋଛା ନା ଉକୁଣି ବଛା? କାମର ତାଲିକା ଦେଖି ଡରିଗଲେ ବୋଧେ ନାଇଁ? ମାନେ କଥା କଣ କି, ମୁଁ ସବୁ କାମ ଏକା ଏକା କରିଦେଇ ପାରିବି ଯେ, ହେଲେ ଏଇ ଯୋଉ ଉକୁଣି ବଛା କାମଟା ନା, ଦେଖନ୍ତୁ ତ କି ଝାମେଲାରେ ମୁଁ ପଡିଛି। ବାହାର କାମ ସବୁ ମୁଁ କରିବି, ଘର କାମ ସବୁ ମୁଁ କରିବି, ମଝିରେ ମଝିରେ ଟିକେ ପ୍ରେମ ପ୍ରେମ ବି କରିବି। ଏତେ କାମ ସାଙ୍ଗକୁ ଆହୁରି ପୁଣି ଉକୁଣି ବଛା କାମ ପରି ବାଜେ କାମ, କି ଝାମେଲା କହିଲେ। ଏଇ ଧରନ୍ତୁ ଆପଣ ଆସିଲେ, କେତେ ସୁନ୍ଦର ଜିନିଷ ସବୁ ଆଣିଦେଇଛନ୍ତି, କେତେ ସୁନ୍ଦର କଥା ସବୁ କହୁଛନ୍ତି। ଯଦି ସିନେମାଟା ହେଇଥିଲେ ଆମେ ଯାଇ କୋଉ ପାର୍କ ଫାର୍କରେ ପରସ୍ତେ ନାଚି ସାରନ୍ତେଣି। ଅଥଚ ଏଟା ଗୋଟେ ଏତେ ବାଜେ ଡ୍ରାମା ଯେ ମୁଁ ଆପଣଙ୍କୁ ଉକୁଣି ବଛା କାମ କଥା କହୁଛି। ଆଚ୍ଛା କହିଲେ, ହିରୋଇନ ମୁଣ୍ଡରେ ଏମିତି ମୁଣ୍ଡେ ଉକୁଣି ରହିବା କଣ ଭଲ କଥା? ଜମା ନୁହେଁ, ସେମିତିକା ଡ୍ରାମାରେ ଏଠି ଡ୍ରପ୍ ସିନ୍ ପଡିବା କଥା ନୁହେଁ। ସହଜରେ ଏମିତି ବାହାରକୁ ଅନଉଛନ୍ତି? କଣ କେହି ଆସିବେ?
1: ନାଇଁ ନାଇଁ ନାଇଁ, ମାନେ ନିରଳା ସମୟଟା ତ, ଏଇ ସମୟରେ ଟିକେ ଚାରିପଟକୁ ନଜର ନ ରଖିଲେ ବୁଝିଲେ ନା? ଶିଲା ଦେବୀ, ଦାଣ୍ଡ କବାଟଟା ଟିକେ ଆଉ ଯେଇ ଦେଲେ
5: କାହିଁକି? ବୁଝିଲି ବୁଝିଲି, ଟିକେ ଛନ୍ ଛନ୍ ଲାଗୁଛି ନାଇଁ? ଏ ନିରଳା ସମୟରେ କବାଟ ଆଉ ଯେଇ ଦେଇ ବସି ଖୁସି ଗପ କରିବା ଭାରି ମଜା ଲାଗିବ ନାଇଁ? କିନ୍ତୁ ଶଙ୍ଖ ବାବୁ, ସେଟା ତ ତୃତୀୟ କି ଚତୁର୍ଥ ଦୃଶ୍ୟର କଥା, ପ୍ରଥମ ଦୃଶ୍ୟର ସେ କଥା ଦେଖେଇ ଦେଲେ ଡ୍ରାମାଟା ମାନେ ଗଣ୍ଡଗୋଳ ହେଇଯିବ, କଣ କହୁଛନ୍ତି? ଦେଖନ୍ତୁ ଦେଖନ୍ତୁ, ଏଇନେ ଜମା ତିନିଟା ବାଜି, ଆପଣ ନିଶ୍ଚୟ ଅଫିସରୁ ନ କହି ପଳେଇ ଆସିଛନ୍ତି, ବରଂ ଯାଆନ୍ତୁ କହିଦେଇ ଆସିବେ, ତାପରେ ବସି ଗପ କରିବା ହେଲା। ନମସ୍କାର, ଆସିବ କିନ୍ତୁ ପ୍ଲିଜ।
1: ମାନେ ଯିବି, ହଉ ଯାଉଛି।
5: ଲାଜ ମାଡୁଛି।
1: ଲାଜ କରିବାର କଣ ଅଛି କହୁନାହାନ୍ତି?
5: ଦେଖୁନାହାନ୍ତି, ଆପଣ ଏତେ ସୁନ୍ଦର ସୁନ୍ଦର ଦାମିକା ପ୍ରେଜେଣ୍ଟେସନ ଆଣିଦେଲେଣି, ମାନେ ପୁଣି
1: ସେଥିପାଇଁ ଜମା କିଛି ଭାବିବେ ନାହିଁ, ମୁଁ ଆଣିଦେବି ମୁଁ ଆଣିଦେବି, ଯେତେ ଦାମିକା ହେଲେ ବି, ମାନେ ଶାଢୀ ଫାଡ଼ି ଆପଣ ଯାହା କହିବେ ମୁଁ ନିଶ୍ଚୟ ଆଣିଦେବି।
5: ଆଣିଦେବେ?
1: ହଁ,
5: ତାହେଲେ କହିବି।
1: କହୁନାହାନ୍ତି,
5: ମୋ ଉପରେ ରାଗିବେନି ତ?
1: ନାଇଁ ନାଇଁ, କୁହନ୍ତୁ ପ୍ଲିଜ ପ୍ଲିଜ।
5: କହିବି ଶଙ୍ଖ ବାବୁ, ମାନେ ମୋ ପାଇଁ, ମୋ ପାଇଁ ଗୋଟେ ଉକୁଣି ମାରି ଚୂର୍ଣ୍ଣ ଆଣିଦେବେ? ଉକୁଣି ମାରି ଚୂର୍ଣ୍ଣ?
1: ଉକୁଣି ମାରି ଚୂର୍ଣ୍ଣ?
5: ହଁ, ଉକୁଣି ମାରି ଚୂର୍ଣ୍ଣ, ମାନେ ଅସଲି ଢୋଲକି ମାର୍କା ଆଣିଦେବେ ତ?
1: ଆଣିଦେବେ
5: ଆଣିଦେବେ। ଯା, ଆପଣଙ୍କୁ ପୁଣି କଷ୍ଟ ଦେଲି, କଣ ମୋ କଥା ମନେ ରହିଲା ତ? ଉକୁଣି ମାରି ଚୂର୍ଣ୍ଣ
1: ଢୋଲକି ମାର୍କା ମନେ ରହିଲା। ଆସୁଛି ଆଜ୍ଞା। ନମସ୍କାର।
5: ନମସ୍କାର। ନାଇଁ ଆଜ୍ଞା, ଖୋଲକି ମାର୍କା, ଉକୁଣି ମାରି ଚୂର୍ଣ୍ଣ ଢୋଲକି ମାର୍କା, ଆଉ ଯାଦୁର ମଲମ ଖୋଲକି ମାର୍କା।
3: ଉକୁଣି ମାରି ଚୂର୍ଣ୍ଣ ଢୋ ଢୋ?
5: ନାଇଁ ନାଇଁ ନାଇଁ ନାଇଁ, ଉକୁଣି ମାରି ଚୂର୍ଣ୍ଣ ନୁହେଁ, ଯାଦୁର ମଲମ। ମୋର ଉକୁଣି ହେଇନି, ମୋ ଯାଦୁ ହେଇଛି।
3: ଆପଣଙ୍କର ଯାଦୁ ହେଇଛି?
5: ଦେହ ସାରା, ପାଦରେ ବି। ଆପଣ ଏତେ ସୁନ୍ଦର ପାଉଁଜ ହଳେ ଆଣିଦେଇଛନ୍ତି, ଅଥଚ ମୁଁ ୟାକୁ ପିନ୍ଧି ବାହାରକୁ

0: দি ঘন্টা কাল অন্ধারটা ভিতরকু চাই চাই আখি দিটা কণা হয়ে গেল না কন কী কেই তো কোটি দিশিলে না এতবে যায়। হ্যাঁ দিটার আসি চারটা হল শিলাদেবী গলে কুয়াড়ে সে নারুবাবুটা কোণ শেষ বেড়ে গোটা গন্ডগোল করে পকাইলে না কোণ না শিলাদেবী বাউলা হয়ে কুয়াড়ে পড়ে গেলে মা আমার তো কথা হয়েছিল উগ্রেশ্বরী মন্দির পছপট তোটার পূর্বপটে মু ঠিয়া হয়েবি হলদিয়া সফারি সুট পিঁধেবি হ্যাঁ হলদিয়া তো পিঁধি না নাই হ্যাঁ হ্যাঁ আতে নজাণবার তো কিছু উপায় নাই না আলা শাড়ি পিঁধলে বলে মু তাকে অন্ধারে চিনি পালি না কলা শাড়ি পিঁধা নকলে ভাল হয়ে থাকে বুদ্ধি গুড়া পুরা পছরে খালি আসি গজুছি তাহলে কম করা কম করা ও ছিড়া এই গোড় গুড়া কম হয়ে গেল ভাল সেটি সে উত্তর পটে কম গোটে এমনি ধরা ধরা দিশুচি ভূত ফুত না কণরে বাবা ইয়ে যে জায়গা এটি তো ভূতঙ্কর গোটা পল্টন থিবে আমি সেইটা কোণ গোটা ধরা ধরা জিনিস পতাকা পরি হলাউছি। না না না ভূত মানে তো এমনি পতাকা হলাইবার নুহে এটা গোটা মানুষ না কণ দেখি এটা তো কোণ নারু সড়ঙ্গি পরে দিশুচি কে কে সেটি ছিড়া হয়েছে তমে নারু সড়ঙ্গি তমে তো রাতে এটি কণ করল
1: হাত ছাড় তুমি কম পাইব সেদিন
0: মু পচারুচি তুমি এতে রাতে এটি কণ করুছিল
1: মু পচারুচি তুমি সেদিন কণ পাইব
0: মু পচারুচি তুমি এতে রাতে এটি কণ করুছিল
1: মু কইবি নাহি
2: অল্পত কইব
1: জম্মা কইবি নাই
2: অল্পত কইব নলে ধরেই দেবি
1: মু মু মু মোর এটি বুলিও কাস্তলি
3: হ্যাঁ বুলিও কাস্তলি
0: বুলিও কাস্তলি নেই রাতি অধরাই অপন্তরা তোটা চাল্লা কি হউচি চাল্লা কি নাই নারু খারু সফা সফা খুও কাহি কি আসছল
1: তমে সে কথা মতে পচে রে কি হ
0: মু পচারছি কইব না নাই
1: নাই মু এটি কি দুই করিবাকু আসছিলি
3: হ্যাঁ
1: দুই দুই করিবাকু
3: দুই করি
0: হ্যাঁ নারু খারু গাল মাধব হইও তম রুম আগরে পছরে দি দিটা পাইখিনা থাউ থাউ তমে ফিন ফিন পাইজামা পঞ্জাবি পিঁধি

6টা বাজি 10 মিনিটে কিশোর সংসার কার্যক্রমে শুণবে আমবিদ্যালয় এই কার্যক্রমে স্কুল ক্যাম্পস বালিকা বিদ্যালয় মুঙ্গাপড়া ক্ষেত্রাজপুর সম্বলপুর 6টা বাজি 30 মিনিটে এফএম মহানদী যোগে শুণবে লন্ডনে হওয়াকু থিবা মহিলা আইসিসি টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকপ 2026 প্রথম সেমিফাইনালর দ্বিভাষী অফটিউব ধারাবিবরণী রিলে করিবু আকাশবাণী দিল্লি কেন্দ্রর এবং আম পরবর্তী কার্যক্রমগুড়িক নিউজ অন এয়ার মোবাইল এপ যোগে আপনার অবিরত শুনিপারে। 6টা বাজি 55 মিনিটে আকাশবাণী কটক কেন্দ্রর প্রসার করিবু আজির প্রসঙ্গ। 7টা বাজি 25 মিনিটে সম্বলপুরী গীত, 7টা বাজি 30 মিনিটে কৃষি সংসার কার্যক্রম। এই কার্যক্রমে চাষী প্রশান্ত ভঞ্জঙ্ক সহ সাক্ষাৎকার, 8টা বাজি 2 মিনিটে ওড়িয়া আলোচনা, বিকাশ ও বিশ্বাসর 12 বর্ষ এই বিষয়ে কহিবে প্রফুল্ল কুমার পণ্ডা, 8টা বাজি 30 মিনিটে শাস্ত্রীয় সঙ্গীতর কার্যক্রমে শুণবে পখাওয়জ বাদন, মট্টতাল উপরে আধারিত পরিবেশন পণ্ডিত অর্জুন সেজওয়াল, সারঙ্গীরে সহযোগ করেছেন পণ্ডিত অনন্ত কুটে, হারমোনিয়মে পণ্ডিত তুলসীদাস বোরকর। 9টা বাজি 30 মিনিটে লোকগীত কার্যক্রমে শুণবে কৃষ্ণগুরু ভজন, পরিবেশন অহল্যা ডাঙ্কো এবং সাথী। 10টা বাজি 2 মিনিটে শাস্ত্রীয় সঙ্গীতর কার্যক্রমে শুণবে সরোদ বাদন, পরিবেশন করিবে উস্তাদ আমজাদ আলী খাঁ। 10টা বাজি 30 মিনিটে হিন্দি কথাচিত্র গীতর কার্যক্রম। শ্রোতাবন্ধু, এথিলা আজি আম কেন্দ্রর প্রসারিত হওয়াকু থিবা কার্যক্রম সম্পর্কীয় সূচনা।

শ্রোতবন্ধু আপনার কার্যক্রম শুণুচার মিডিয়াম ওয়েভ 317.5 মিটার তথা 945 কিলোহর্জ এবং এফএম 101 মেগাহর্জ যোগে বর্তমান এফএম 101 মেগাহর্জ যোগে শুণত লন্ডনরে হওথিবা মহিলা আইসিসি টি-20 ক্রিকেট বিশ্বকপ 2026র প্রথম সেমিফাইনালর দ্বিভাষী অপটিউব ধারা বিবরণী রিলে করে প্রসার করুছু আকাশবাণী দিল্লি কেন্দ্রর। শ্রোতাবন্ধু আম পরবর্তী কার্যক্রমগুড়িক আপনার অবিরত ভাবে নিউজ অন এয়ার মোবাইল অ্যাপ্রে শুনিপারিবে।

0: পুরা খবর রাইজে ডালুয়া ধানঘিনা সমিয়াকে আইবা শুক্রবার তক বড়াযাইছে বলি খাদ্য যোগাণ আউ খাউটি কল্যাণ মন্ত্রী কৃষ্ণচন্দ্র পাত্র কহিছন। চলতি বছর সরকার 20 লাখ মেট্রিক টন ধান ঘিনবার লক্ষ্য ধারিজ করে ইহাদে তক 18,79,000 মেট্রিক টন ধান ঘিনা সরিছে। 5টা জেলান ধান ঘিনা নাই হইতিবানু ই সমিয়াকে বড়াযাইছে বলি মন্ত্রী শ্রী পাত্র কহিছন। ভারতীয় সেনা জাতীয় সুরক্ষা বাবদ সবু কাম স্পষ্ট লক্ষ্য আর দায়িত্বর সহিত তুলাসি বলে সেনা মুখ্য জেনারেল উপেন্দ্র দ্বিবেদী কহিছন। নয়াদিল্লি আজ সেনা মুখ্য পদবী নু দায়িত্ব হস্তান্তর করবার সময়াতে লেফটেন্ট জেনারেল দ্বিবেদী কহিছন, 40 বছর নু এতকা সময়া ভারতীয় সেনাতে সেবা করবার তাঁকর জীবনর সবুনু বড় সম্মান আর সুযোগ লা। স্থলসেনা নৌসেনা আউ বায়ুসেনা সঠিক তালমেল নিজের ভিতরে বিশ্বাস আউ গোটে দৃষ্টিকোণ সহিত কাম করে আসুছন। লেফটেন্ট জেনারেল দ্বিবেদী উত্তরু নয়া স্থলসেনা মুখ্য ভাবে জেনারেল ধীরজ সেট দায়িত্ব নিয়েছেন। সে 2028 অগস্ট 31 তারিখ তক ই দায়িত্বটি রহবে। তৈল বিপণন কোম্পানি মানে খুচরা দোকান জরিয়ে মোটর স্পিরিট আ উচ্চা গতি থিবা ডিজেলর বিক্রি আ বন্টন নিয়ন্ত্রণকে নেইকরি জারি হইতবার অস্থায়ী নিয়মকে কেন্দ্র সরকার উঠাই দিয়েছেন। আইবা কালঠানু এটা লাগু হবা বলি পেট্রোলিয়াম আ প্রাকৃতিক বাষ্প মন্ত্রণালয় তরফ সূচনা মিলিছে। পশ্চিম এশিয়া পরিস্থিতি লাগি ই মাস 12 তারিখ কেন্দ্র সরকার পেট্রোল আ ডিজেলর দামকে স্থির রখবার লাগি ই কটকনা জারি করে। উচ্চ মাধ্যমিক শিক্ষা পরিষদ তরফ পরিচালিত যুক্ত 2 ইনস্ট্যান্ট আউ ইম্প্রুভমেন্ট পরীক্ষা আইবা 3 তারিখ দিয়ে হবা। গোটে বেশিটি পাস না হইতবার পরীক্ষার্থীকে ইনস্ট্যান্ট পরীক্ষা দেবার সুযোগ মিলবা। চলতি বছর পহেলা থর লাগি ইম্প্রুভমেন্ট পরীক্ষা মূলিছে। কেনসি বিষয়টি কম মার্ক রখিথিবা পরীক্ষার্থী ই ইম্প্রুভমেন্ট পরীক্ষা দেইপারবে। এথিলাগি মোট 32টা পরীক্ষা কেন্দ্র করা যাইতবার পরিষদ তরফ সূচনা মিলিছে। ই বছর মোট 4,600 জন ছাত্রছাত্রী ইম্প্রুভমেন্ট পরীক্ষা লাগি আবেদন করিছন। সিয়াড়ে যুক্ত 2 পরীক্ষা খাতার ফের ঘায় যাঞ্চ লাগি আবেদন সমিয়াকে আবার 4 তারিখ তক বড়া যাইছে। রাজ্যের সবু জিল্লার নয়া করে নিযুক্তি পাইথিবার শিশুমঙ্গল সমিতি সিডব্লুসির অধ্যক্ষ ও সদস্য মানক লাগি হইতিবার 5 দিনিয়া প্রশিক্ষণ কার্যক্রমকে আজ উপমুখ্যমন্ত্রী প্রভাতী পরিডা শুভারম্ভ করিছন। ই অবসরে উপমুখ্যমন্ত্রী কহিছন, ছুয়ামানে দেশর অমূল্য সম্পদ, সেমানকর অধিকারর সুরক্ষা খালি সরকারকর দায়িত্ব নুহে, সমাজর সামূহিক দায়িত্ব আয়ে। কিশোর ন্যায় অধিনিয়ম 2015 বাবদে শিশুমঙ্গল সদস্য মানকর আইনগত জ্ঞানকে বড়াবার যতন আর সুরক্ষা দরকার থিবার ছুয়ামানক থৈথান করবার সহিতে সেমানকু সমাজর মুখ্যা স্রোতকে আনবার ক্ষেত্রটি সেমানকর ভূমিকা আর দায়িত্বকে এতকা বরকস করবারটা ই প্রশিক্ষণ কার্যক্রমর মূল উদ্দেশ্য। আপন মানে খবর শুনুছন আকাশবাণী সম্বলপুর কেন্দ্রনু। পুরী শ্রীমন্দির আষ্ঠানু মহাপুরু মানকর অনসর গুপ্তনীতি মূলিছে। শ্রীবলভদ্রঙ্কর জাগাতি অনন্ত বাসুদেব, সুভদ্রাঙ্কর জাগাতি মা ভুবনেশ্বরী, শ্রীজগন্নাথঙ্কর জাগাতি অনন্ত নারায়ণ আউ সুদর্শনকর জাগাতি পতিতভবন পূজা পাউছন। পটদেয়ঙ্ক সহিত খটুপ্রে দোলগোবিন্দ, রাম, নৃসিংহ, ভূদেবী, শ্রীদেবী, মদন মোহন, শ্রীকৃষ্ণঙ্কু বিল পূজা করাযাউছে। মঙ্গল আলতি নু নেইকরি সবু পূজাবিধি করাযিবার সহিতে মহাপ্রসাদ লাগি করাযাইছে। গলাকাল মহাপুরুমানকু গোটি পহণ্ডিতি স্নানবেদী নু অনসর ঘরকে ভিজে করাযাইথিলা। পহণ্ডি শেষ হবার উত্তর সুবর্ণ চিতা আর রাহু রেখা ওলাগি হইতিলা। জ্বর কম করবার লাগি শ্রীজীউঙ্কর শ্রীঅঙ্গতি ফুলুরি তেল লাগি করাযিবা। রাজবৈদ্য তৈয়ার করুথিবা দশমূল ঔষধি খাইলা উত্তর মহাপুরু মানে সুস্থেবে। ই সময়া ভিতরে শ্রীমন্দির পটদেয়ঙ্কু পূজা করাযিবার পরম্পরা রয়েছে। সিয়াড়ে ব্রহ্মগিরি নথিবার প্রভু অলারনাথঙ্কর পীঠন আষ্টানু দর্শন মূলিছে। শ্রদ্ধালু মানে আইবা 14 দিন ধরিকি মহাপুরুঙ্কর দর্শন করিপারবে। পহপ 4 বজে নু মন্দির দ্বার ফিটা উত্তর মঙ্গল আলতি গোপাল বল্লভ নীতি শেষ হবার উত্তর সকালের 6 বজে নু দ্বিপহরের 1 বজে তক ভক্ত মানে মহাপ্রভু দর্শন করিপারবে। মধ্যাহ্ন ধূপ উত্তর ফের থরে দিনর 2 বজে নু রাতির 10 বজে তক মন্দির খোলা রহবা বলি নিযোগ তরফ কুহাযাইছে। শান্তি শৃঙ্খলা রক্ষা লাগি পুলিশ প্রশাসন তরফ ব্যাপক ব্যবস্থা করাযাইছে। মহাপ্রভুঙ্কর গুপ্ত সেবা নীতি বাবদে শ্রীমন্দির সংস্কৃতি গবেষক শরত মহান্তি আকাশবাণীকে কহিছন,
1: আজি হচ্ছে অনবসর গৃহর প্রথম দিবস। 15 দিন ব্যাপী মহাপ্রভু জ্বরাক্রান্ত হয়েকি ভক্ত এবং সর্বসাধারণ দর্শন বঞ্চিত রকিবে। তেমন আজ কেবল গোপনীয় সেবা, যেটা কি অঙ্গলাগি সেবক বা দৈতাপতি সেবক মানে পতি মহাপাত্র এমানে হি কেবল অনসর তাটি ভিতরক প্রবেশ অধিকার রয়েছে। তেমন মহাপ্রভুঙ্কর গুপ্ত সেবা আজ আরম্ভ হব।
0: সিয়াড়ে 3 রথর পর্ভা লগাবার লাগি বেদি পছাড়র 14 নাহাকাতি গোটে লেখা ধূলিদণ্ডা লগাযাইছে। ইহাদে রথ তৈয়ার কাম শেষ ক্ষেপে পৌঁছিছে। ସୁବର୍ଣ୍ଣପୁରର ପାତାଳି ଶ୍ରୀକ୍ଷେତ୍ର ସହିତ ଜିଲ୍ଲାର ଜଗନ୍ନାଥ ଗୁଡ଼ିମାନଙ୍କେ ଦେବସ୍ନାନ ପୂର୍ଣ୍ଣିମା ପର୍ବ ଉତ୍ତରୁ ଆଷ୍ଠାନୁ ଅଣସରତି

0: আগনো কিছু জহ অসুবিধার কথা নুহে আগনো আমার ইয়ে পাখর ইয়ে আমার কৃষি বিভাগ সেন যাই কিনা কথা লাগি কিনা নিজের গোটে রেজিস্ট্রেশন টে করে দেবার কথা সব ব্লক স্তর থি বি তার মানে এটা হই পার
1: বলে
0: কৃষি অধিকারী কার্যালয় যেন আছে সেন যাই কিনা আর না হলে আমার ইজেন জনসেবা কেন্দ্র মানে আছে সেনু বি বুঝলে সে মানে বি বতাই দেবে
1: হ্যাঁ বলে এই চাষ করবার আগনু আমি আমার ফসল কে বীমা করেই দেবার কথা
0: বল চাষ করবার আগনু বীমা করে দেমা তারপরে যাই ভি নুকসান হবা চিন্তা ভি নুকসান হবা পরে
1: উধার বাট করি সুজমি বলে ভাবি
0: বৈঠকি আসলে সমকু কহমি আর বৈঠকি বঢিয়া কথা
1: টিয়ে
0: সবে গোটে সাহস পাইবে আমার লাগি বি চাষী ঘর লাগি বি কে গোটে সাহস দেবার লাগি অছন আমার প্রধানমন্ত্রী যোজনা মানে বাহার করিছন সেথিলে এটা গোটে খুশির কথা
1: শুন তো এই সব যে যোজনা মানে হচ্ছে আমার ভাল লাগি হচ্ছে আমার লাভ লাগি হচ্ছে আমার খালি কান কি সেটাকে জানি করি বুঝি করি হেতি সামিল হই করি নে কেন তার ফায়দাটা আমি উঠাবার কথা আমার লাগি হচ্ছে আর আমি যদি তুন পড়ি দেমা বলে হবা কেন আরে আমার সেতিরে ফায়দা একা আছে
0: কথা সরকার বহুত কিছু করুছন যোজনা মানে আনুছন আমি সে জিনিস মানে জানি করি তার লাভ মানে কেনতে পাইমা সে আড়কে আমি জিবার কথা
1: এটা তো মানে কথা কহিলু আর যেন চাষী ভাই মানে বি টিকে যদি হেলুয়া হই দেবে নে গেন তোর কথা শুনি করি তর্কিবে আর নিশ্চয় যাই করি করবে একা টিকে তহক বি পাইবে শুন তো এটা তো কথাবার্তা আমি হউতমা আজকা কাই দিনে কহ তো কাই দিনে আজ তো আমার চাষী ভাই মানকর কথাবার্তা সঙ্গে তাঙ্কর কথাবার্তা হবার দিনে বলে কথাবার্তা টিকে শুনতা গে বলছে আমার কেন চাষী ভাই কাণা করিছন কেনতা করিছন চাল শুনু
0: হেটা শুনবার লাগি তো আমি ইন্ডিয়া আই শুনানি তা না শুনলে কেনতা হে
1: হ্যাঁ হেটা শুনলে টিকে তহক লাগসি
0: তহক লাগসি সিখি হেসি কেতে কথা জানি হেসি
1: হয়
0: আর দম লাগসি
1: হয় বলে শুনমা কে বলছে হয়
0: হয়
1: বল চল শুনু এন তাহলে
0: চল
2: আমার চাষী ভাই বহেন মানে তো ভিন ভিন রকমের চাষ করি থিসন আউ চাষ করি করি নিজর পরিবার পুষবার সঙ্গে সবু সমাজ কে বি সেমানে খায় যুগেই থিসন তো হেতির লাগি আমার সমাজ ন চাষীর মুখ্য ভূমিকা রহিছে হেনতা আমার পাখে আজি পৌঁছিছন কৃষি সংসার কার্যক্রম কে জনে চাষী ভাই তাঙ্কর পরিচয়টা আগো নেমা আজ্ঞা নমস্কার
3: নমস্কার
2: আপনকু আমার কৃষি সংসার বৈঠকি কে স্বাগত করুছু আজ্ঞা আপনা আগে আপনকর পরিচয়টা টিকে দো
3: নমস্কার মু প্রশান্ত কুমার ভঞ্জ বাপা রমণি রঞ্জন ভঞ্জ কুলতারনাপালি পোস্ট অফিস তবলা মানেশ্বর ব্লক সম্বলপুর
2: আজ্ঞা আপন চাষ ভিতরে কানা কানা চাষ করছন
3: চাষ ভিতরে মুখ্যত ধান চাষ হ্যাঁ কিন্তু সরষু মুগ বাদাম এসব ভি টিকে টিকে করছি আর ঘরের লাগি খাইবার লাগি শাক সবজি বাইগন পাত ঘণ্টা টিকে টিকে ঘরে খাইবার লাগি কারণ আমি চাষী লোক বাহারু ঘিনবার কে আমাকে টিকে করা হেসি
2: বেলে ঘরে খাইবার লাগি বি সব টিকে টিকে করছি
3: সব টিকে টিকে করা হেসি
2: বেলে এইজন মুখিয়া চাষ হিসাবে আপন ধান চাষ করছি বলি করি কহুছন বেলে ধান চাষ কে করবার লাগি ধান র কেন কিসম মানে সব আনসন বিহন
3: মুই তো হাইব্রিড কিসম প্রায় করছি রিসার্চ কিসম করছি দেশিটা বহুত কম হয় তাহলে হাইব্রিড রে বেশি ধান অমল হেসি আর দেশি রে হেতে অমল নাই হয়
2: বেলে এই যে ধান বিহনটা কেন ঘিনছন কি মানে নিজে নিজের জমি নু রাখি থিসন
3: আমি তো এন নিজের জমি রে যদি করা হবা বলে লাভটা বেশি মিলবা ভাল ধান বি মিলবা কিন্তু লেবর র বহুত সমস্যা পানি পাক মুখ্যত এটি অসুবিধা করছে
2: বেলে এই যে ধান র কিসম মানকর না টিকে কহুন
3: আমার হাইব্রিড রে ধানি 64-44 গোল্ড এটা মান করা হচ্ছে রিসার্চ রে পাঁচ যমুনা আর মানবী এটা করা হচ্ছে 64 1153 1152 এটা মান করা হচ্ছে
2: ও হো বেলে এটা সব কিসম মানে রহিছে হেলে আজ্ঞা আমকু টিকে কহুন আমার যে ইজন বিহন কে বুনবার আগনু বিশোধন করি করি বুনসন কি কেনতা
3: বিশোধন করা হয়েছে
2: কেন পদ্ধতিরে
3: আমার ফঙ্গিসাইডস মান দিয়া আছে আর বিশোধন করা হয়েছে আমার বাইভেস্টিন দিয়া আছে গোটে পকেট ধান কে 30 কেজি থিসি 30 কেজি কে 90 গ্রাম বাইভেস্টিন দেখিরি তাকে গুমা না তো আমার প্লাস্টিক ড্রাম আছে সেটি ঘটা হয়েছে আর স্যার

0: লতা
1: হয় গো,
0: এটা শুনুথবু কে? হ্যাঁ
1: মন তো না লাগে গো।
0: হ্যাঁ যে কাঁ করবু, সময়া দেখুছু কি নেই? জিমা কেন বলছে?
1: হ্যাঁ গো চলো,
0: চল যাও হন তাহলে।
1: চলো
2: বর্তমান শুণন্তু দৈনিক বজার দর। প্রথমে কুইন্টাল প্রতি পাইকারী মূল্য শুণন্তু। মোটা চাউল 3,000 টাকা-3,600 টাকা, সরু চাউল 4,800 টাকা-5,500 টাকা, চীনাবাদাম 8,500 টাকা-9,500 টাকা, সোরিষ 10,000 টাকা-11,000 টাকা, সোরিষ তেল 16,466 টাকা-22,564 টাকা, গুড় 4,600 টাকা-5,300 টাকা, আলু 880 টাকা-1,130 টাকা।

শ্রোতা বন্ধু, এফএম 101 মেগাহর যোগে শুণুলে লন্ডনরে হোথিবা মহিলা আইসিসি টি টোয়েন্টি বিশ্বকপর প্রথম সেমিফাইনাল ধারাবিবরণী আকাশবাণী সম্বলপুর।

শ্রোতবন্ধু আপনার শুণুচার হিন্দি কথাচিত্র গীতর আম কার্যক্রম বর্তমান গীতিকার গুলজার রচনায় শুণন্তু কথাচিত্র কিনারার এই গীত কণ্ঠ লতা মঙ্গেশকর এবং ভূপিন্দর সিং সঙ্গীত আর ডি বর্মন।